আকাশ পানি কৈলাসহর। আজ বৃহস্পতিবার, চৌঠা আষাঢ় 1948 শকাব্দ, দশী আষাঢ় 1433 বঙ্গাব্দ, 25শে জুন 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়ি দিয়ে 5:58 হয়ে 28 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে এবং নিউজ অন এআইআর এপে।

0: আকাশ পানি কৈলা শহর। এবারে অমৃতবাণী অনুষ্ঠানে শুনবেন শ্রী শ্রী মা শারদামণির রচনা থেকে পাঠ।
1: মা শারদা দেবীর বাণী থেকে পাঠ। সর্বদা কাজ করিতে হয়, কাজে দেহ মন ভালো থাকে। আমি যখন আগে জয়রাম বাটিতে ছিলুম, দিন রাত কাজ করতুম। কাজ করা চাইবই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। চড় খেয়ে রাম নাম অনেকেই বলে, কিন্তু শৈশব হতে ফুলের মতো মনটি যে ঠাকুরের পায়ে দিতে পারে সেই ধন্য। পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয়, সেখানে যত লোক থাকে তাদের সকলকে সেই ভালো মন্দের একটু না একটু অংশ দিতে হয়। শোনো মা, কেমন করে হয়, মনে করো একজন তোমাদের কাছে তাদের পাপ পুণ্যের কথা বলে গেল, মনে কখনো সেই লোকের কথা উঠিলেই সঙ্গে সঙ্গে তার ওই ভালো মন্দ কাজগুলির চিন্তাও এসে পড়বে। এইরূপে সেই ভালো বা মন্দ দুই তোমার মনের ওপর কাজ করে যাবে। মন্দ কাজে মন সর্বদা যায়, ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না। আমি আগে রাত তিনটের সময় উঠে প্রত্যহ ধ্যান করতুম। একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না, তা কদিন বন্ধ হয়ে গেল। সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে? ভালো কাজটি করা ভালো, ভালোটি করলে মন ভালো থাকে, মন্দটি করলে কষ্ট পেতে হয়। সাধন বলো, ভজন বলো, তীর্থ দর্শন বলো, অর্থোপার্জন বলো,

0: সব প্রথম বয়সে করে নিতে হয়। বৃদ্ধ বয়সে কফ শ্লেষায় ভরা শরীরের সামর্থ্য নেই, মন বলে থাকে না, তখন কি কোনো কাজ হয়ে থাকে? হুজুগে পড়েও অনেকে অনেক বড় বড় কাজ করে ফেলে, কিন্তু মানুষের প্রত্যেকটি কাজকে শ্রদ্ধা করতে শেখো। বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয়? সুচিবাই মন আর কিছুতে শুদ্ধ হচ্ছে না, অশুদ্ধ মন অনায়াসে যায় না। আর সুচিবাই যত বাড়বে ততই বেড়ে যাবে, সবই যত বাড়বে তত বাড়বেই। মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ঐরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিচ্ছু আটকায় না। ঠাকুর বলতেন, একজন খোঁড়াকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি খোঁড়া হলে কি করে, তাহলে বলতে হয় তোমার পাটা ওমন মোড়া হলো কি করে? সংসারে কত রকম লোক থাকে, সব সহ্য করে থাকতে হয়। ঠাকুর বলতেন, তালিবস মূর্ধন্যস দন্তেস, তিনটি স, যে সয় সেই রয়। ঠাকুরের সত্যিকে আঁটি ছিল, আমাদের ওরকম হলে কই? ঠাকুর বলতেন, কলিযুগে সত্যই তপস্যা, সত্যকে ধরে থাকলে ভগবানকে পাওয়া যায়। ঘরে রাঁধবার সব জিনিস আছে, রান্না করে খেতে হয়। যে যত সকালে রাঁধবে সে তত সকালে খেতে পাবে। কেউ সকালে খায়, কেউ সন্ধ্যায়, কেউ কুড়েমি করে রাঁধবার ভয়ে উপোস দেয়। যে যত বেশি সাধন ভজন করে সে তত শিগগিরই দর্শন পাবে। সর্বদা সাধন ভজন করতে পারে না বলেই ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার। শুধু তাঁর কৃপাতে হয় সব, তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা জপ ধ্যান এসব করতে হয়, যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারে এক্ষুনি হয়। কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়।
1: শ্রী শ্রী মায়ের রচনা থেকে পাঠ শুনলেন অমৃতবাণী অনুষ্ঠানে আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন ভক্তিগীতি।

শুনলেন ভক্তিগীতি আকাশবাণী কৈলাসহর। এবারে বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

সকাল 7টায় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 7:10 ভক্তিসোধা ভক্তিগীতির অনুষ্ঠান, 7:25 আকাশবাণীর আগরতলা কেন্দ্র কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ৭:35 এবং 7:40 যথাক্রমে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরুক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত এবং 8:15 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। 8:30 আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 8:40 শুনতে পাবেন আধুনিক গান। 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:10 আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। ১১:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 সপ্তসুর, 12:30

মিনিটে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আজ শুনবেন একই ছবির গান। একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি। 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান মাতৃবন্দনা। 2:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 ছোট্ট সোনামণিদের জন্য অনুষ্ঠান। ছোটদের গান বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে 2:30 রিলে করে শোনানো হবে। 3:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থীর আসর, 6:30 কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী। 7:00 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরুক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শুনতে পাবেন অনুভব, হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 8:30 মিক্স মেলোডিজ, 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনতে পাবেন আধুনিক গান। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনতে পাবেন রবীন্দ্রসঙ্গীত। 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ ইংরেজিতে রিলে করে শোনানো হবে। 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর। আজ 7:00 ICC মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপের 2026 ভারত এবং বাংলাদেশের খেলা সন্ধ্যে 7:00 থেকে 7:34 এবং 8:05 থেকে 9:00 এবং 9:15 থেকে 10:00 পর্যন্ত এর ধারা বিবরণী শোনা যাবে নিউজ AIR অ্যাপে। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: শুনলেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে বেলাবল রাগে সেতার বাদন। আকাশবাণী কৈলাসহর এবারেই শুনবেন ভক্তিগীতির অনুষ্ঠান ভক্তিসুধা, শিল্পী শ্রীকান্ত আচার্য।
1: যোগ্য

সেদিনটি ছিল 1886 সালের পয়লা জানুয়ারি। পুণ্য এ তিথিতে ঠাকুর হলেন কল্পতরু, ভক্তবাঞ্ছা পূর্ণ করলেন, আশীর্বাদ দিলেন, তোমাদের চৈতন্য হোক, চৈতন্য হোক, চৈতন্য হোক।

0: গানখানি শিল্পী ছিলেন শ্রীকুমার চট্টোপাধ্যায়। এবারের শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।
1: হে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, মর্তধামের লীলা অবসানকালে মাতৃক্রোড়ে মাতৃমন্দিরে তুমি আত্মস্থ। ব্যাকুল ভক্তজন আজ কার জয়গান গাইছে, সে কি মাতৃ আরাধনা না অবতার বন্দনা, এ যে দুয়ে মিলে মিশে একাকার। প্রতিধ্বনি ধ্বনিত হচ্ছে জয়।

0: ভক্তিগীতির অনুষ্ঠান ভক্তিসুধা আজ এ পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর, এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরুক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: শুভমিতা মুখোপাধ্যায়, প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। পশ্চিমবঙ্গের কলকাতায় তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ, গ্রেফতার 2। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথরাগড়ের লিপুলেক পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পথ পুনরুজ্জীবিত হবে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল, মরক্কো, সুইজারল্যান্ড ও কানাডা। গতকাল ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এই প্রকল্পগুলির লক্ষ্য শিল্প পরিকাঠাময় উন্নয়ন, জনকল্যাণ ও সর্বোপরি অর্থনৈতিক অগ্রগতি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রকল্প বাস্তবায়নে দেরি হলে ব্যয় বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ সময় মতো এর সুফল থেকে বঞ্চিত হয়। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে অমীমাংসিত বিষয়গুলি দ্রুত সমাধানের এবং প্রকল্পগুলির নিয়মিত তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি বৈঠকে যক্ষামুক্ত ভারত অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী যক্ষার নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের উপর জোর দেন। জনসচেতনতামূলক প্রচারে এনসিসি ক্যাডেট ও মাই ভারত স্বেচ্ছাসেবকদের যুক্ত করার কথা বলেছেন শ্রী মোদী। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী সাইবার

অপরাধ ও ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত অভিযোগগুলিও পর্যালোচনা করেন। সাইবার জালিয়াতি প্রতিরোধে অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং বিভিন্ন সংস্থার মধ্যে উন্নত সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন তিনি। রাজ্যগুলোকে ই-জিরো এফআইআর ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান শ্রী মোদী। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ তিন দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। আগামী মাসের 15 তারিখ ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সেটা ও দ্বৈত অবদান বিষয়ক চুক্তি ডিসিসি কার্যকর হবে। এর আগে মন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরে শ্রী গোয়েল ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী পিটার কাইলের সঙ্গে উচ্চ

লন্ডনে আয়োজিত ইন্ডিয়া গ্লোবাল ফোরামের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমস এন গ্রিয়ার এবং তাঁর প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বাণিজ্যদূত গ্রিয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টারও প্রশংসা করেন। কেন্দ্রীয় শিল্প বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংস্থাগুলির সঙ্গেও এক বৈঠক করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারতের রপ্তানির পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি খতিয়ে দেখা ও বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা খতিয়ে দেখা হয় বৈঠকে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা এমএসএমইকে আরও সহায়তা করা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ আরও সম্প্রসারিত করা, রপ্তানি ও সুযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশ্বব্যাপী শৃঙ্খলে ভারতের ভূমিকা আরও সম্প্রসারিত করার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। গ্রামীণ উন্নয়ন বিভাগ নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক একটি জাতীয় কর্মশালার আয়োজন করছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনের এই অনুষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয় উন্নয়নের লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করবে। মন্ত্রক আরও জানিয়েছে, এই কর্মশালার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার এমন সব ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করা যা বড় পরিসরে প্রয়োগ করা যাবে। অন্যদিকে এর মাধ্যমে দেশ জুড়ে প্রযুক্তি গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুতির পাশাপাশি ডেটা ইকোসিস্টেমের প্রস্তুতির বিষয়টিরও মূল্যায়ন করা হবে। এই কর্মশালায় নীতি আয়োগ, ইন্ডিয়া এআই মিশন, শীর্ষস্থানীয় প্রধান অংশীদার, প্রযুক্তি স্টার্টআপ, শিক্ষাবিদ সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। ভারত আজও আগামীকাল হরিয়ানার গুরুগ্রামে একাদশ ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠকের আয়োজন করছে। এই বৈঠকে জ্বালানি নিরাপত্তা, স্থায়িত্ব, জ্বালানি সহজলভ্যতা এবং প্রযুক্তি ও উদ্ভাবনের প্রয়োগ নিয়ে আলোচনা হবে। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথরাগড়ের লিপুলেক পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ ৬ বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পুনরুজ্জীবিত হবে। পিথরাগড়ের ধারচুলায় বাণিজ্য আধিকারিক আশিস যোশী জানান, 26 জনের জন্য বাণিজ্য অনুমতি বা ট্রেড পাস ইস্যু করা হয়েছে। এর মধ্যে 17 জন ব্যবসায়ী ও 9 জন সাহায্যকারী। দুই দেশের বাণিজ্য সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে ধারচুলার গুঞ্জিতে একটি শুল্ক দপ্তরের অফিসও খোলা হয়েছে। দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলতি মাসের 30 তারিখ থেকে শুরু হবে। এই উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে ভারতীয় জনতা পার্টি, আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশ জুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের ওপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল তাঁকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল নতুন দিল্লিতে আজ তার সমাপ্তি অনুষ্ঠান। এই উপলক্ষে সংবিধান হত্যা দিবস ও গণতন্ত্র দীর্ঘজীবী হোক শীর্ষক প্রদর্শনীর পাশাপাশি সংবিধান হত্যা দিবস নামের একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। পশ্চিমবঙ্গের কলকাতার তালাত তরার ব্রেসব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, বাকি 18 জন চিকিৎসাধীন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, সেনাবাহিনী, এনডিআরএফ, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ

যাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে। অন্যদিকে তারাতলা কাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ, এখন থেকে এই ঘটনায় সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন কুণাল আগরওয়াল এর নেতৃত্বে কাজ করবে সিট। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, ধৃতদের নাম সৈয়দ মোহাম্মদ গুলজার এবং কমল সামন্ত। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটায়। ভারত পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে জয়ের পর গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে। তিন ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে ভারত গ্রুপেতে দ্বিতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচ জিতলে ভারতের সেমিফাইনালের পথ অনেকটাই প্রশস্ত হবে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে গুয়াদালুপে স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে এবং মেক্সিকো সিটি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। দুটি খেলাই ভারতীয় সময় সকাল সাড়ে ছটায় শুরু হবে। অন্যদিকে গতরাতে গ্রুপ সি থেকে ব্রাজিল মরক্কো এবং গ্রুপ বি থেকে সুইজারল্যান্ড কানাডা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। মিয়ামি স্টেডিয়ামে ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র ও একটি গোল করেন ম্যাথিউস কুনহা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা বিদ্যুৎ শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ তিন দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির সেবাতীর্থে প্রগতির 52তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। প্রগতি হল সক্রিয় শাসন ও নির্ধারিত সময়ের প্রকল্প বাস্তবায়নের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি সক্ষম একটি বহুমুখী প্ল্যাটফর্ম। গতকালের বৈঠকে তিনি 4টি রাজ্যে সড়ক, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল খাতের প্রায় 30,000 কোটি টাকা বিনিয়োগে 4টি প্রধান পরিকাঠামো প্রকল্প পর্যালোচনা করেন। অর্থনৈতিক সমৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ, শিল্প উন্নয়ন এবং জনকল্যাণকে ত্বরান্বিত করার লক্ষ্যে গৃহীত এই প্রকল্পগুলোর সময়সীমা, আন্তঃসংস্থা সমন্বয় এবং অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধানের উপর গুরুত্ব দিয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়। ত্রিপুরা সরকার নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহে রাজ্যের 12টি নদীর প্রবাহিত জল ব্যবহারের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার সেজন্য মিশন মোডে গড়বে ত্রিপুরা ওয়াটার গ্রিড। গতকাল আগরতলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, জনগণের জন্য নিরাপদ বিশুদ্ধ পানীয় জল সরবরাহে ত্রিপুরা ওয়াটার গ্রিড গঠন করা হবে। বৈঠকে রাজ্যের 12টি নদীর প্রবাহিত জলকে কাজে লাগিয়ে পানীয় জল সরবরাহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি অর্থবছরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ে ত্রিপুরার জন্য আনুমানিক 211 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে 163 কিলোমিটার 872 মিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণে অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্যের 96টি জনপদে প্রথমবারের মতো সারা বছর ব্যবহারযোগ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এই উন্নত যোগাযোগ ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নেও অবদান রাখবে। এই অনুমোদন ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রক এখন পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ত্রিপুরায় 6,284 কিলোমিটার দৈর্ঘ্যের 1,594টি সড়ক নির্মাণের কাজ এবং 66টি সেতুর অনুমোদন দিয়েছে, যার জন্য মোট 4,479 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর ত্রিপুরা সীমান্তের নবনিযুক্ত মহাপরিদর্শক প্রিন্স ইরানি গতকাল দক্ষিণ জেলার বিলোনিয়ায় বিএসএফ 43 বাহিনীর বিলোনিয়া, আমজাদনগর, মুন্ডাপাড়া, ওয়াইসি নগর সীমান্ত চৌকি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা প্রস্তুতি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের বিষয়গুলি পর্যালোচনা করে সীমান্ত নিরাপত্তা ও সতর্কতা আরও জোরদার করার নির্দেশ দেন। দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্র শেখর, বিএসএফ আধিকারিকরা তাঁকে বিলোনিয়ায় স্বাগত জানান। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI দেশজুড়ে জাতীয় মহাসড়ক করিডোর বরাবর অনুমোদন ছাড়া পার্কিং এবং অবৈধ দখল রোধ করার প্রয়াস জোরদার করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ প্রতিপালন করে এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেটি নিরাপদ আরও কার্যকর।

কার্যকর এবং ব্যবহারবান্ধব জাতীয় মহাসড়ক পরিকাঠামো তৈরির লক্ষ্যে NHAI এর ধারাবাহিক প্রতিশ্রুতির একটি অংশ। জম্পুই জলায় TSR এর সপ্তম ব্যাটেলিয়নের সদর দপ্তরে গতকাল মেগা রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজের অঙ্গ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে TSR এর অফিসার ও জওয়ানরা উৎসাহের সঙ্গে অংশ নেন। শিবিরে মোট 130 জন TSR জওয়ান রক্তদান করেন। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস অর্থাৎ IGNCA নয়াদিল্লিতে ঐতিহ্যবাহী গৃহস্থালী সরঞ্জামের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে একটি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি 2 জুলাই পর্যন্ত খোলা থাকবে। IGNCA নয়াদিল্লিতে ধাতু, বাঁশ ও কাদামাটিতে জীবন্ত ঐতিহ্য উত্তর পূর্ব ভারতের ঐতিহ্যবাহী বাসনপত্র শীর্ষক বিরল স্বতন্ত্র প্রদর্শনীতে উত্তর পূর্ব ভারতের লোকজীবন, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ঝলক তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 153তম পর্ব, 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। 2026 বিশ্বকাপ ফুটবলের গ্রুপ বি এবং গ্রুপ সির সবকটা ম্যাচই সম্পন্ন হলো। গ্রুপ বিতে বসনিয়া হার্জেগোভিনা কাতারকে 3-1 হারিয়েছে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড কানাডাকে 2-1 হারিয়ে নকআউট পর্বে কোয়ালিফাই করেছে এবং কানাডা শেষ ম্যাচে হেরেও পরবর্তী পর্যায়ে কোয়ালিফাই করল। অন্যদিকে গ্রুপ সিতে মরক্কো হাইতিকে 4-2 হারিয়ে নকআউটে নিজেদের জায়গা পাকা করল। অন্য ম্যাচে ব্রাজিল স্কটল্যান্ডকে 3-0 হারিয়ে নকআউটে নিজেদের স্থান চূড়ান্ত করেছে। ভারতীয় সময় আজ সকাল 6:30 গ্রুপের বাকি দুটি ম্যাচ শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাচ দুটির ফলাফল প্রথমার্ধ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা 0, দক্ষিণ কোরিয়া 0, অন্য ম্যাচে চেকিয়া 0, মেক্সিকো 0। মেক্সিকো এক ম্যাচ বাকি থাকতে নকআউটে নিজেদের জায়গা চূড়ান্ত করে গ্রুপেতে একটি স্থান বাকি রয়েছে। আগামী 24 ঘন্টায় রাজ্যে সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34°C এবং সর্বনিম্ন 26°C কাছাকাছি থাকতে পারে। পরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2°C। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপূর্ণা দেব বর্মা। মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী মিয়া দিল্লি কেতাল নি সেবা তীর্থ ও প্রগতি নি ফিল বাঁচি নেই ককলাম সালাইমানো তুই দুলখা প্রগতি এংখা কাহাম নাইকল মুংতেই জরাব সামুং মুখ থাংখ্লাইনাব কক থুমতে মাঞ্চুমুং তাং সেব্রেকজা কাইসা কতর প্ল্যাটফর্ম ককলাম সালাইমাব মোচাং মৌদি কাইব্রী হাস্তে নি লাহার চং ফেরাং স্নামখর করিডোরতে মেট্রো রেল নি বাবাইন বেবাগৈ খক থাম সাই রাজাগ্রাং সবাইনাব কাইব্রী কতর তাং বেখ্রেব সামুং বুতাংন তুই ককলাম সালাইকা অ সামুং বুতাংনি জুদা জুদা নাংকুকমা বাবাইন তুইব আরো ককলাম সালাইজাখা। মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে গনাঙ্গিনী জরা কলক তৈ তংসকনাই তৈ খুরুমপুইনি সেব্রনা ওয়ানসক তাং ইয়াচাকনাও মিশন মুর্ড সামুং তাংনা নিশাকা ফান বক্সিনকা মিয়া আগরতলা টি আই এফ টি ওয়ার রুম গুমতি তৈমানী তৈ সামুঙ্গ ফুনাঙ্গি আগরতলা ও কক সাপ তৈ সেব্রনানি বাবাইন তৈয়ী কাইসা কুচুক বেরেমনি ককলাম সালাইমা পান্ডাও বসাকা তাবুকনি জরা ও জেতৈখে তৈনি এরেং সবাইমুং অঙ্গৈতঙ্গ এবা জুদা জুদা বখাকতৈ তৈ সামুঙ্গ ফুনাংজাগিয়া অঙ্গৈতঙ্গ অ তৈন সামুঙ্গ ফুনাংনাও নাংমানি চেতন নাহারনানি নাংথাই আবনি লগি লগি ওয়াতৈমল ওয়াতৈনি তৈ খাতিউই নারগৈ নাংমানি জরাব সামুঙ্গ নাংনানি সাকাব ফান বক্সিনকা ব ককলাম সালাইমাও মাঞ্জাখা তাংকরা কিরণ গীতে আকর্ষণ কামি হামকাই নাইখুং অ রাং বিশিব প্রধানমন্ত্রী সড়ক গ্রাম সড়ক যোজনানি ওলব্রী বেরেমনি বিশিং ত্রিপুরানি বাকি খক নৈরা চিসা রাজাক স্নি চিসা রাসাই হাই রাংসবাই সারা দকচি থাম কিলোমিটার চারা স্নি চি নই মিটার কলক কাইচুকু চিদক লাহার স্নামনাও গসিমুং রেখা গসিমুং তাংবতাং রক্তি সেবাই হাস্তেনি কাইচুকু চিদক লুকু আমচায় কাহামকু লাহার থাংলাইসু সেব স্নামই চিসা জাগানো আবোবাই রং সাকামতে কামিনি হাতিব থাংলাইসু খ্লাইনাও লাইটে সাঙ্গানো তে আমচাইনি লুকুরক বানিয়া খ্লাইমানি সেববাই রং থংতৈ চুকজাক অঙ্গানো অ তাংবতাং হাপাংনি হামচাজাক ভারত স্নাম তিসানানি ইমাংন চাসারনাও

0: বারজা ইয়াসাগানে হনই খাকা যাগো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লুকু রক নির্মাণ যাক মংতাই খাকামানো ফান্ডে ওই কাইসা স্রাই স্রাই কাহামকুক নাইকল মং সংসাই তিসানা নাহারৈ মুখ্যমন্ত্রী সমীপেশু তাং বতাং কাইসা নাংকুকমানি ইয়াপ্রি মিয়া আগরতলা হাপাংনি তং থাইনগ মুখ্যমন্ত্রী সমীপেশু পান্ডা মানজাগৈ মকন সাকা বশাকা ও চেতননি সেব বাই হাস্তিনি জুদা জুদা আমচাইনি লুকু রকনি বরকনি জঙ্গজাল সান মংতাই কক রকন খানানানি সেব মানৈ তঙ্গো ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া এবা NHAI হাকতর গনাঙ্গৈ বসংলাহার কতর করিডোর গ সিমংন কারিব পার্কিং তে রাইদা ক্রি দখল ক্লাইমা কাসুনা চাইতক মুং ক্রাক ক্লাইকা লাহার রকালাম তে লাহার কতর নাইখুংনে বখাক্তে সাজাকা সুপ্রিম কোর্টনি দাগি মুংন রুগৈ অচেতন নাহার জাখা তে অব নাইমথাং তে কাহামকুক সেব গনাং বসংলাহার কতনি তাংবেক রেপস নাম তিসানা নাহারৈ NHAI নি কাইসা কতর সামুংনি মারি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈচিজার শালমারি ককতিশালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তৈ বুই হাকতরনি লুকুরক বাই ককলাম সালাইয়ান অবঙ্গানে মন কি বাতনি ফিল সারা থামচি বা বেরামনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক নবরকনি ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাইগভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরকনি ওয়ানসুকমুং রকন রহরই মানবায়ান টোল ফ্রি নম্বর 1800-117800 অ নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসুকমুং রকন রেকর্ড খাই মানবায়ান আবনকারীব 1922 নম্বর মিস কল দিবই যে লিঙ্ক মানানো অবতীব SMS খাই মানবায়ান ফোন লাইন অ তালনি বুসকাং সাল নৈচি দকজরা ফিয়কজাক টঙ্গান ভারত হাপাংনি প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচী এবার PMEGP PM বিশ্বকর্মা হাস্তে হাপাংনি স্বাবলম্বন খুবই জুদা জুদা তাং সামুগ্রক যাক সামুবতাংনতেই হজাকমুং পান্ডা কয়লা শহরনি ডলুগাঁও সংসারজাক হামিয়া স্নাম করতে বানিয়া নাইকুংনি চেতন বাই সংসারজাক অ সামুবতাংন চেঙ্গেরেখা চন্দিপুর পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন শম্পা দাস পাল আরি আমজাই মরকনাই বাহিনী ত্রিপুরাও কতাল চংজাক দাগিফাং অক্রা প্রিন্সি রানী মিয়া সালগ্রাহাঙ্কর বিলোনিয়া BSF রৈচিথাম বাহিনী বিলোনিয়া আমজাতনগর মুন্ডাপাড়াতে ICNগর আরি আমচাই বেড়াইনাইখা বেড়াইমা জরাও আরি আমচাইনি সেব নাইমথাং জুকালিমুংন খবই জুদা জুদা মথানি বিশেং ক্রং লাইমংনি সেব বাই আরি নাইমথাংন তৈব ক্রাক খাইনানি দাগিমুং রেখা ব সালগ্রাহাঙ্কনি হাঙ্কর নাইকলফাং মোহাম্মদ সাজ্জাতপি হাঙ্কর পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্রশেখর তৈ BSF অফিসার বন বিলুনিয়াও লামসকা নৈ সাই নৈ চিদক হায়ুঙ্কা ফুটবলনি গ্রুপ বি তৈ গ্রুপ সি নি বেবাক ম্যাচ ন পাইখা গ্রুপ বিও বর্ষনিয়া হার্জেগোবিনা কাটার ন থামসা গোল নি ফেরবাই মেচেনখা তে কাইসা ম্যাচ সুইজারল্যান্ড কানাডা নো নৈসা গোল নি ফেরবাই মেচেনখা তে কানাডা পাই থাক ম্যাচ চেনিব উল নৈ ভেরম কোয়ালিফাই অংখা তে বাবাসা বখাগ গ্রুপ সিব মরক্কো হাইতিন ব্রৈ নৈ গোল নি ফেরবাই মেচেনৈ নক আউট বাই থাংনি থাই স্নামৈ নাহারকা তে কাইসা ম্যাচ ব্রাজিল স্কটল্যান্ড ন থামবুকসা গোল নি ফেরবাই মেচেনৈ নক আউট বাই থাংনি থাই স্নামৈ নাহারকা ভারতনি জরানো রুগৈ তিনি ফুং দাম দক সতী থামচি গ্রুপনি তৈকনি ম্যাচ চেংজাখা পাইথা কক তুমা মানমানো রুগৈ কনৈ ম্যাচনি অংখারি অংখা পুইলা বখাগ দক্ষিণ আফ্রিকা বুকজা দক্ষিণ কোরিয়া বুকজা তে কাইসা ম্যাচ চেকিয়া বুকজা মেক্সিকো বুকজা তাবুক নবা তিবানী কক তুমা মুসকাং দামনি চিব্রিয় হাস্তেনি বেবা খাঙ্কর কিসানি সিমি বুং খর খরকে কবাং ওয়াতে ওয়াওয়ান হনি হজাক মংরেখা নবার তিবার নাইখং তিনি সালনি সাকানি তুংমারি 34 ডিগ্রি তে খামানি 26 ডিগ্রি সেলসিয়াসনি গানাকিনি তঙ্গানো আইচুক বুখাগ খামানি তুংমারি তংমানি 27.2 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জড়াতে অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামই সতী ব্রিজি বাও
1: আকাশবাণীর কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা এবং ককবুরুক সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়।

সঙ্গীতা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর, এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে সমাজের প্রভাত সকালের সংবাদ রিলে করে শোনানো হবে। তার ঠিক পরেই আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণীর দিল্লি এবং শিলং কেন্দ্র থেকে সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন আধুনিক গান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রথম শিল্পী মিতালী মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাস শহর। শ্রোতাবন্ধুর অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাস শহর কেন্দ্র থেকে। অনুষ্ঠান বেলা এবারে শুরু হচ্ছে লাইভ ফোন ইন সুরের বেলা। এই সময়টাতে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, কাছের এবং দূরের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ আজকের শুরুর বেলাতে। তো বন্ধুরা, সবাই হাতে ফোন নিন এবং ডায়াল করুন 03824295192 এই নম্বরে, শুনুন পছন্দের গান।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, শৈব্রা থেকে বলছি।
1: নমস্কার।
0: নমস্কার।
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন।
0: হুম হুম চিনতে পেরেছি, বলুন কী
1: ভালো
0: বলেছে।
1: আছেন আপনি স্যার?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
1: আজ আবারও আপনাকে পেয়ে বেশ ভালোই লাগছে, আর আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা সবাই ভালো আছেন, আর সবাই অধীর আগ্রহে বসে রয়েছেন সুরেশ ভাড়াতে ফোন করার জন্য। তো আজ আমাকে 1977-এর মুক্তিপ্রাপ্ত আনন্দ আশ্রম ছবিটি কেটে গান শুনিয়ে দেবেন, আরতি মুখোপাধ্যায় ও শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। সেই গানটি 70-এর দশকের সোনালি প্রেমের গানগুলি আজও আমাদের মন ছুঁয়ে যায়। তাদের সুরেলা কণ্ঠ আর আবেগময় গানগুলি আমাদের মনে এক গভীর অনুভূতি সৃষ্টি করে। এই গানগুলি যেন প্রেমের এক নীরব বাসা বাড়ি দই দিয়ে অনুভব করতে হয়।
0: সত্যি।
1: এই গানটি শুনতে চাচ্ছি
0: হুম
1: আমাদের অনুরাগী শ্রোতা বন্ধুদেরকে নিয়ে। আপনি রয়েছেন আমাদের সাথে, রয়েছেন প্রেমজিৎ ভাই, রয়েছেন রয়েছেন আশুতোষ বাবু, রয়েছেন বোন সঙ্গীতা দেবনাথ, বোন বলতি দাস, আর যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে নিয়ে শুনবো সেই সুন্দর গানটি।
0: আচ্ছা আচ্ছা
1: ঠিক আছে,
0: হ্যাঁ
1: আপনারা ভালো থাকুন।
0: আপনি ভালো থাকুন, পাঠিয়ে দিচ্ছি গান, শুনতে
1: ঠিক
0: থাকুন।
1: আছে, রাখছি, নমস্কার।
0: নমস্কার।

0: সুরভী
1: হ্যালো
0: থেকে বলছি।
1: হ্যালো, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: ও হো, অবশ্যই নুরদা, তাই
0: হুম
1: না?
0: হুম
1: আমি
0: হুম
1: ভাবছিলাম যে প্রসেনজিৎ দা হবেন। যাই হোক, আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য। অবশ্যই ভালো আছেন
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
1: নুরদা?
0: হ্যাঁ ভালো আছি।
1: ভালো থাকতেই হবে। আর আজকে গানটা শুনতে চাইছি, আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা, আমায় একজন কালো মানুষ দাও যার রক্ত কালো, এরকম গানটা। গানটা অবশ্যই গেয়েছেন ডাক্তার ভূপেন হাজারিকা।
0: হুম হুম
1: এই গানটা আছে তো
0: হ্যাঁ
1: নুরদা?
0: হ্যাঁ আছে আছে।
1: আর এই গানটা যাদের নিয়ে শুনতে চাইছি, বিশেষ করে আমার সুমন মুহুরী, বিশ্বজিৎ পাল, তারপর আমাদের খুব প্রাণ প্রিয় বন্ধু প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, ছোট ভাই বেঙ্গালোর থেকে শুনবে মিঠুন চক্রবর্তী, তারপর আরেকজন দাদা ভাই আছেন সজল মালাকার, কার্তিক মালাকার, তারপর ছোট ভাই দেবজিৎ দাস, আর বোনরার মধ্যে আছেন, বোনরা একটাই বোন আমার ইয়ে থেকে কুমারঘাট থেকে ফোন করে, নামটা হলো অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। ও হো, একদম ভুলে গেছিলাম, আমাদের যদিও সে ফোন করে না, বলতে বলতে 2026 ফোন করব না, 27 সালে আমি ফোন করব সব স্টেশনে, কিন্তু খুব ভালো শ্রোতা। নামটা বলে দেই, অবিনাশ দেবী, আমাদের
0: মিস করছি অনেক। হ্যাঁ
1: ধর্মনগরে সেও শুনবে। যাই হোক নোটটা, ভালো থাকুন,
0: হ্যাঁ, গান
1: রাখো।
0: যাচ্ছে, আপনিও শুনতে থাকুন, ভালো থাকবেন আপনি।
1: হ্যাঁ নমস্কার,
0: নমস্কার।
1: নমস্কার।

0: नमस्कार नूरजा।
1: हाँ नमस्कार।
0: आशुतोष देवनाथ चंडीपुर कैलाश থেকে বলছি।
1: কেমন আছে?
0: আজকে তো সকাল থেকে ভীষণ বৃষ্টি,
1: একদম।
0: বৃষ্টির কারণে তো আমি দোকানেও যেতে পারিনি, বাড়িতেই সকাল বেলা শুনছি। তো আজকে বৃষ্টির দিনে ভগবান বিশ্বনাথের একখানা গান শুনবো,
1: আচ্ছা,
0: ছবির নাম দুই অধ্যায়, আর গানটা হচ্ছে আকাশ পথে প্রেম করেছি হে বিশ্বনাথ। মহান শিল্পী কিশোরদা গেয়েছেন গানটি, আর গানটি লিখেছেন বিখ্যাত বাংলা সঙ্গীত জগতের একজন রাইটার অজয় বিশ্বাস, আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন সৌমিত্র ব্যানার্জি। 1986 এ ছবিটা মুক্তি পেয়েছিল। হবে দাদা গানটা?
1: হ্যাঁ হবে।
0: আর এই গানটা আপনাকে নিয়ে শুনবো। আসাম থেকে শুনবেন রামজি চক্রবর্তী মহাশয়, জওহরলাল বর্মন মহাশয় শুনবেন, পিন্টু সিনহা, বুল্টি দাস শুনবেন, অবিনাশ তেলি, বরুণ সূত্রধর, আমার সহধর্মিনী সঙ্গীতা ভান্ডার, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনবো। আর আকাশবাণী কৈলাস শহরের সব থেকে সিনিয়র শ্রোতা নিরঞ্জন গোস্বামী মহাশয় শুনবেন।
1: ঠিক আছে, পাঠিয়ে দেবো গান।
0: ভালো থাকবেন,
1: হ্যাঁ, আপনি ভালো থাকবেন।

0: নমস্কার দাদা ভাই,
1: হ্যাঁ নমস্কার।
0: আমি সঙ্গীতা দেব না চণ্ডীপুর থেকে বলছি।
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন বলো।
0: ভালো আছি, আপনি ভালো? তো
1: হুম হুম
0: তো দাদা ভাই, আজকে আমি কিশোর দার কণ্ঠে একখানি গান শুনবো,
1: হুম
0: ছবির নাম তিন মূর্তি,
1: হ্যাঁ, কোন গানটা?
0: আর গানের কলি হচ্ছে এমন মজা শহর যারা থাকে কলকাতায়। আর আমার সঙ্গে শুনবেন, প্রথমে আপনি শুনবেন,
1: হুম
0: আর জহর দাদা, প্রেমজিৎ দাদা, অবিনাশ ভাই, বরুণ দাদা, পিন্টু ভাই, আর লালন ভাই, আর বাদল ভাই, আর যারা এই মুহূর্তে শুনছেন সবাইকে এনে শুনবো, আপনিও শুনবেন।
1: আচ্ছা আচ্ছা, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি, আপনার
0: নমস্কার,
1: পছন্দের
0: ভালো
1: গান
0: থাকবেন।
1: শুনুন, আমরাও শুনছি, ভালো থাকবেন, নমস্কার।
2: ধাঁধারে বাবা।

0: নমস্কার দাদা।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
0: আমি গোলাপুর থেকে নিতারাম বলছি।
1: আচ্ছা, কেমন আছেন?
0: আমি গান শুনবো একটু ট্রান্সফারজনি থেকে। ডাক দিয়েছেন রেয়াল আমাদের রবীন্দ্রনাথ বেশিদিন, তাদের মধ্যে এরকম একটা গান আছে, সেই গানটা শুনিয়ে দেবেন, হবে দাদা?
1: হ্যাঁ হবে। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি।
0: এর মাধ্যমে যারা যারা শুনছে সবাইকে নিয়ে শুনবো।
1: আচ্ছা আচ্ছা,
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।

0: নমস্কার দাদা ভাই,
1: হ্যাঁ, নমস্কার।
0: আমি কুমারগাঁও থেকে বুলটি দাস।
1: হুম হুম
0: তো
1: বলো।
0: দাদা ভাই, আজকে একটি গান শুনবো, প্রতিশোধ ছবির নাম।
1: প্রতিশোধ।
0: হয়তো আমাকে কারু মনে নেই, কিশোরদার কণ্ঠে দাদা ভাই।
1: আচ্ছা,
0: আমার
1: দেখছি।
0: সঙ্গে শুনবেন বাদল দাদা ভাই, লালন দাদা ভাই, আশুতোষ দাদা ভাই, পিন্টু ভাই,
1: হুম
0: আপনিও শুনবেন দাদা।
1: হ্যাঁ, আমরা তো শুনবোই। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি গান, শুনতে থাকুন, ভালো
0: হ্যাঁ
1: থাকবেন।
0: নমস্কার
1: হ্যাঁ,
0: দাদা ভাই, ভালো
1: নমস্কার।
0: থাকবেন।

0: হ্যালো, নমস্কার স্যার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
0: আমি কৈলাসহর ভাগ্যপুর থেকে সজল মালাকার বলছি স্যার।
1: কেমন আছেন?
0: হ্যাঁ ভালো স্যার, আপনি নিশ্চয়ই ভালো আছেন।
1: বলো।
0: তো আজকে একটি গান শুনবো স্যার,
1: বলো।
0: এই লোকগীতি, সব লোকে কয়ে লালন কি জাত সংসারে, এই গানটি শুনিয়ে দেবেন, যে কোনো শিল্পীর কণ্ঠে হলে চলবে। আর এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান শুনছেন, সব ভাইকে নিয়ে শুনব। আর আমাদের ওইদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে স্যার,
1: আমাদের ওদিকে।
0: আচ্ছা ঠিক আছে স্যার। আর অনুপ কুমার ভট্টাচার্যকে নিয়ে গান শুনবো। আর এই মুহূর্তে যারা রয়েছেন সবাইকে নিয়ে শুনবো স্যার, আপনাকে নিয়েও।
1: ঠিক আছে, ভালো থাকবেন।
0: হ্যাঁ রাখছি স্যার, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।

0: নমস্কার স্যার, আমি রাবেন তো জাকমা থেকে বলছিলাম। একটা গান শুনে নেবেন, বাগলে হলো মেলা, তিন বাগলে হইল মেলা, তিন বাগলে হইল মেলা, এই মাসে গান দিয়ে। হ্যালো,
1: বলুন।
0: তিন বাগলে হইল মেলা, নয় খেয়েছে, তিন বাগলে হইল মেলা, নয় খেয়েছে, না তুমি পাগলে এর কাছে গান দিয়ে।
1: দেখছি
0: হ্যালো,
1: দেখছি দেখছি তো কেমন আছেন বলুন।
0: ভালো আছি।
1: আচ্ছা,
0: যারা ভাই বাঙালি শুনবেন, শুনবেন দাদা শুনবেন, আর দাদা আশা অসুবিধা নেই।
1: ঠিক আছে,
0: আগে
1: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার নবেন দাদা।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
0: আমি শ্রীভূমি জেলা চেরাগির থেকে বলছি, কৃষ্ণা রায়।
1: কেমন আছেন বলুন।
0: ভালো আছি, আপনি কেমন আছেন দাদা?
1: একদম ভালো।
0: আজকে গান শুনবো, আমি ডেকা না পাইলাম শুধু তারে ভাবিলাম, ও কারণে তুলসীর মূলে জল ঢালিলাম।
1: দেখছি,

0: গানের শিল্পীকে বলতে পারবেন?
1: গানটা তো অনেক শিল্পী গেয়েছেন, ভক্তি গীতি। এইটা যদি না হয় তাহলে ওইটা দিয়ে দেবেন, গৌরে আনলো মধুর নাম। পেয়েছেন দাদা?
0: হ্যাঁ দেখছি। আচ্ছা
1: যে কোনো একটি
0: হ্যাঁ
1: দিয়ে দেবেন, যদিও না হয় তাহলে আপনার পছন্দে একটি দিয়ে দেবেন।
0: আচ্ছা দেখছি, গান তো পাচ্ছি ঠিক আছে, কিন্তু যে কোনো শিল্পীর গান আমরা শোনাতে পারি না এই জন্য আর কি। আচ্ছা দেখছি,
1: নেটওয়ার্কের সব বন্ধুদেরকে নিয়ে শুনবো। রাখছি দাদা, নমস্কার, ভালো
0: আচ্ছা
1: থাকবেন।
0: হ্যাঁ, যদি না পারে তাহলে একটা গান পাঠিয়ে দেবো, শুনবেন,
1: হ্যাঁ,
0: হ্যাঁ
1: আপনার
0: আশা করি ভালো
1: পছন্দের একটি
0: লাগবে।
1: ভক্তি গীতি দিয়ে দেবেন।

0: হ্যালো হ্যালো স্যার।
1: হ্যাঁ বলুন।
0: আমি কিন্তু চিন্নফুলতলা থেকে,
1: হুম হুম চিনতে পেরেছি, কেমন আছেন?
0: আমি আমি একটা গান শুনতে চাই স্যার।
1: হ্যাঁ হ্যাঁ, গান তো শুনবেন অবশ্যই। কোন গানটা?
0: দলের বাঁচিয়ে দিলাম মনে ঠিকানায়, এই গানটা।
1: আচ্ছা, তো কেমন আছেন বলুন।
0: ভালো আছি। আপনি বলেননি স্যার,
1: হ্যাঁ হ্যাঁ বলো।
0: আমার কাছে আছে আজ দুদার বরুণ চট্টোপাধ্যায়, আর আমার আমার নাম নীলকান্ত সিনহা, আর সমলি সিনহা, সবাই মিলে গান শুনবো। আপনিও শুনবেন বলছি যাক।
1: ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি গান, শুনুন, ভালো থাকবেন।

শ্রোতাবন্ধুরা, গানে গানে আর কথার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় পড়িয়ে এলো, তো বিদায় নিতে হবে। যেতে যেতে আবারও সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আগামী শুরুর বেলা অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। এতক্ষণ শুনছিলেন লাইভ ফোন ইন শুরুর বেলা, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় গানের আসর সপ্তাসর, 12:30 হিন্দি ছবির গানের অনুষ্ঠান, দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:00, 1:05 ছায়াগীতি অনুষ্ঠানে শুনবেন বাংলা ছবির গান। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 1:30, 1:40 শুনবেন মাতৃবন্দন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 2:15 শুনবেন ছোটদের গান। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 2:30, 3:00 হিন্দি সংবাদ, 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্রের। এর অববাহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 গড় গৃহস্থী, 6:30 কিষাণবাণী। সন্ধ্যা 7:00 আগরতলা কেন্দ্রের ককপরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককপরক স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন 7:45 এবং 7:55। 8:10 শুনবেন

আট বাজে 10 মিনিটে শুনবেন আইন অধিকার। মিশ্র গানের আসর 8:30 নটায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে। 9:15 শুনবেন আধুনিক গান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30। 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে। রবীন্দ্রসঙ্গীত 10:10। 10:20 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ এর ভারত বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচের ধারা বিবরণী সন্ধ্যা 7টা থেকে আমাদের অ্যাপসের মাধ্যমে শুনতে পাবেন। শ্রোতা বন্ধুরা, আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি হবে রাত 10:35। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর। এবারে উত্তর পূর্বাঞ্চলীয় গানের আসর শব্দসুর, অনুষ্ঠানে শুনবেন নাগাল্যান্ড রাজ্যের গান।

শুনলেন উত্তর পূর্বাঞ্চলীয় গানের আসর সপ্তাসর। অনুষ্ঠানে আজ শুনলেন নাগাল্যান্ড রাজ্যের গান আকাশবাণী কৈলা শহর। শ্রোতাবন্ধুরা, এবারে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনবেন দোখান ছবির গান। প্রথম গানের শিল্পী অভিজিৎ এবং অলকা ইয়াগনিক।

শ্রোতাবন্ধুরা শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

প্রেম করেনি কে, প্রেম করেছে চোদ্দ পুরুষ বাবা জেঠা কাকা, ভালোবাসা কথাটাকে লুকিয়ে কেন রাখা, প্রেম করেছে চোদ্দ পুরুষ বাবা জেঠা কাকা, ভালোবাসা কথাটা।

গানটি শুনলেন মোহাম্মদ আজিজ এবং অলকা ইয়াগনিকের যুগল গানটি। এবারের শিল্পী বাপ্পি লাহিড়ী এবং চন্দ্রিমা মুখার্জী।

শুনলেন ছায়াগীতি অনুষ্ঠানে বাংলা ছবির গান আকাশবাণী কৈলাসহর। এবারে রিলি করেশন হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

শুভা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত 700 বেশি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। 1975 সালের 25 জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে আজ দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আজ উত্তরপ্রদেশে বারাণসীতে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। হরিয়ানার গুরুগ্রামে শুরু হয়েছে 11 ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠক। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা রাজ্য সরকারের। ফুটবল বিশ্বকাপে আজ কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সেদেশে ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা করেছেন। 7.5 মাত্রার পরপর দুটি কম্পনে কারাকাস ও তার আশপাশে সকালে বহু বাড়ি ভেঙে পড়ে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি

না শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি নয় সেরকম পরিষেবা বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত ত্রাণ উদ্ধার ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভয়াবহ এই ভূমিকম্পে বহু বড় কাঠামো ভেঙে পড়েছে। রাষ্ট্রপতি রড্রিগেজ জানিয়েছেন, শক্তিশালী পরপর দুটি ভূকম্পনে এ পর্যন্ত 32 জনের মৃত্যু হয়েছে, আহত 700-এরও বেশি। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় আপৎকালীন ভিত্তিতে ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেনেজুয়েলার এই ভয়াবহ বিপর্যয়ে হতাহতের ঘটনায় গভীর

0: রাজধানী নদী। অন্যদিকে জাপানের উত্তরাঞ্চলেও আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জেএমএ জানিয়েছে, ভূকম্পটির উৎপত্তি স্থল ছিল ইওয়া প্রিফেকচারের উপকূল থেকে দূরে মাটির 50 কিলোমিটার গভীরে। আওয়ামরি প্রিফেকচার হাশিকামি শহরের এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে 7। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালে এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের ওপর সীমাহীন দমন পীড়ন করা হয়েছিল, তাকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন 1975 সালে জরুরি অবস্থার সময় যারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করে সে সময় যারা এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। সে সময় অসংখ্য নাগরিক এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন এবং সংবিধানের মর্যাদা রক্ষায় একত্রে লড়াই করেছিলেন বলেও উল্লেখ করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি অবস্থা চলাকালীন যারা তার বিরুদ্ধে লড়াই করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে 1975-এর 25শে জুন একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এবং কংগ্রেস দলের সংবিধান, সংবাদ মাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ইতিহাস রূপে এই সময় চিহ্নিত হয়ে থাকবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। দিল্লি হয়ে বারাণসীকে বিশ্বের সঙ্গে সংযোগকারী এই হাব অ্যান্ড স্পোক উড়ানটির লক্ষ্য ভারতের প্রতিটি প্রান্তকে বিশ্বের সঙ্গে এবং বিশ্বকে ভারতের সঙ্গে যুক্ত করা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, নতুন হাব অ্যান্ড স্পোক মডেলটি ভ্রমণ পদ্ধতিতে এক যুগান্তকারী পরিবর্তনের পথ প্রশস্ত করেছে।
1: अगले 6 हफ्ते में हम 6 नए डेस्टिनेशन को मॉडल में ही कन्वर्ट करके वो सारे एयरपोर्ट को भी इसी तरह वो ताकत भी हम देने वाले हैं। और यही विश्वास हमारे प्रधानमंत्री मोदी जी की इस सेक्टर पर रखते हैं कि एक सिविल एविएशन सेक्टर में एक रिफॉर्म, एक कार्यक्रम अगर करते हैं तो इसका प्रभाव पे पड़ता है।
0: হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্সভুক্ত দেশগুলির বিদ্যুৎ মন্ত্রীদের 11তম বৈঠকের সূচনা করেছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল। তিনি বলেন, ভারত জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ব্রিক্সের পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চায়। জ্বালানি ক্ষেত্রে ভ্যালু চেনে ভারতের বিনিয়োগের কথা তুলে ধরে তিনি জানান, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম ডিজিটাল চালিত বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি স্থাপন করেছে।
2: Future energy systems must balance sustainability with reliability. India is making significant investments across the entire energy value chain. As part of this effort, India is laying the foundation for one of the world's largest digitally enabled electricity systems. More than 60 million smart meters have already been deployed, and this transformation will continue at scale in the coming years, empowering consumers while strengthening utility performance.
0: শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে আর্থিক অনিয়মের আদালত নিরীক্ষণে তদন্তের দাবিতে একটি জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তবে আদালত আবেদনকারীকে আশ্বস্ত করেছে যে বিষয়টি যথাসময় শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 28শে জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার তারাতলার নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। আজ বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিস্তৃত বিবৃতি দেওয়ার সময় সরকারি হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, এখনো 20 জন হাসপাতালে চিকিৎসাধীন।
3: এখন অবধি 20 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে, 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে, বাকি 4টি আন্ডার প্রসেস, 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছে।

0: করছেন চার, একটু আশঙ্কাজনক আছেন আরো এক। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আমরা আর্থিক সাহায্য, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাতলার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তায় সরকার সর্বতোভাবে পাশে আছে বলেও তিনি জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কণ ও গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক NH10 এর বাঘপুল সংলগ্ন কালীমন্দির এলাকার পথে আজ সকালে ফের ধস নামায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ 2026 এর গ্রুপ পর্বের খেলায় আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে আগামীকাল ভোর 4:30 টিউনিশিয়া নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং জাপান সুইডেনের মুখোমুখি হবে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7:00। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও এক। অস্ট্রেলিয়ার ভয়াবহ ভূমিকম্পের পরে জরুরি অবস্থা, এ পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত 700-এরও বেশি। উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। 1975 সালের 25শে জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে আজ দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। ত্রাণ তহবিল থেকে তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতদের নিকটাত্মীয়কে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা রাজ্য সরকারের। খবর পড়ে এখনকার মতো শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: সম্প্রচারিত হলো কলকাতা কেন্দ্রীয় বাংলার সংবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে মাতৃবন্দন অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান, পরিবেশনে কলকাতা ইয়ুথ কয়ার।

জার্সি মাঠে 1862 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। যখন তার বয়স মাত্র 17 বছর, তখন তিনি কিউবার স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। স্প্যানিশ সরকার তাকে নির্বাসন দণ্ড দেয়। দেশকে ভালোবাসার অপরাধে অপরাধী কিশোর হোসে মাটেকে জীবনের অধিকাংশ সময় দেশান্তরী হতে

12 বছর নিউ ইয়র্ক শহরে থাকেন। দেশান্তরী অবস্থায় তিনি 70টির মতন কবিতা, গীতি কবিতা ও উপন্যাস রচনা করেন। স্প্যানিশ ভাষায় তার অসীম দক্ষতা ছিল। নির্বাসন দণ্ড ভোগের পর 42 বছর বয়সে আবার তিনি স্বদেশে ফিরে আসেন। এক বছর পর হোজে মাঠে আততায়ীর গুলিতে নিহত হন। সম্ভবত এই রচনা তার শেষ কবিতাগুলির অন্যতম। একটি প্রচলিত সুরে তার এই কবিতাটি গাওয়া হয় আজও।

শুনছিলেন মাতৃবন্দন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। শ্রোতা বন্ধুরা, এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

শুনলেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন ছোটদের গান শোভিত কণ্ঠে।

শুনলেন ছোটদের গান। শ্রোতাবন্ধুর অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে রিলে করে শোনা হচ্ছে আকাশবাণী মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলা শহর। জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 6টায় ঘর গৃহস্থের আসর, 6টা বেজে 30 মিনিটে কিষাণ বাণী।

চারটায় ককবুরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা এবং তারপরে ককবুরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 আলোচনা, 8:30 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 লোকগীতি, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 রবীন্দ্রসঙ্গীত, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

সেই সাথে অ্যাপে আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশের খেলাটি শুনতে পাবেন।

0: নমস্কার দাদা, আপনার নামটা হইবা?
1: আমার নাম লিটন দেবনাথ।
0: আচ্ছা আচ্ছা, তো কতদিন ধরে কৃষি কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন?
1: কৃষি কাজ তো আমরা ছোট থাকতো জড়িত,
0: কৃষির সঙ্গে
1: জড়িত। এরপর আমি ব্যবসা গেছি।
0: আচ্ছা,
1: এখন আমি ব্যবসায় আছি, তো অনেক টুকটাক যে করি বাবার সাথে। হ্যাঁ, সকালবেলা যতটুকু টাইম পাওয়া যায়, বিকালবেলা যতটুকু টাইম পাওয়া যায়, দুপুরের সময় যতটুকু টাইম পাওয়া যায়, হ্যাঁ, ততটুকু তাদের সাথে কাজের সহায়তা করি।
0: মূল কথা হলো, আমরা যদি কেউ চাকরিও করি ব্যবসাও করি, কিন্তু জমি যদি আমরা থাকে, আমরা ফলন না কইরা জমিটারে এমনি রাখার দরকার নাই। তো আপনার যে সকালের একটু পরিশ্রম, তো আপনার পারিবারিক আয় হইতাছে, আর একটু আপনার নিজেরও তো একটা
1: শরীরটাও
0: সুস্থ থাকতেছে। তো আপনার সঙ্গে কথা কয়ে খুব ভালো লাগলো। আজকালকার দিনে আমরা সবাই যদি এরকম পরিশ্রমী হই, তাহলে আমরা সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমরা আগে যেতাম পারবো। আজকে আপনার এই জমিতে আপনি যেটা কুদালি কররা যেটা নিয়া, এটা হলো কার্কুল। আচ্ছা, তো কার্কুল যদি আমরা করতে যাই, তো আমরা সঠিক চাষের সময় কোনটা?
1: কাষারিক চাষের সময় তো আরো কোনে আগেই, আরো ধরেন আজকে এটা কি মাস,
0: বৈশাখের মাঝামাঝি,
1: বৈশাখ মাঝামাঝি। হ্যাঁ, ইংলিশে কই আপনার ইউ আর কি, মার্চ মাসের, হ্যাঁ, ফেব্রুয়ারি,
0: আচ্ছা,
1: জানুয়ারি ফেব্রুয়ারি যে পারে, জানুয়ারিতে লাগাই দিতে লাগে মুরাটে। হ্যাঁ, কার্কুলের মুড়া লাগাইতে লাগে মুড়াটে, জানুয়ারিতে লাগাইতে লাগে। হ্যাঁ, জানুয়ারি লাগাইলে ফেব্রুয়ারি সে উঠে যাব। হ্যাঁ, মার্চ মাস থেকে অরিজিনাল কার্কুল অকন একটা দুইটা মানে ধরা আরম্ভ হয়ে যাওয়ার কথা, বুঝি না? আমার একটু দেরি এসে গে, আমি অন্যদিকে ফাঁক পারছি না, হ্যাঁ, করতে পারছি না, যার কারণে ধরছে না, যদিও মানে ফুল টুল আইতাছে।
0: এই যে মুড়ার কথা আপনি কইলা, কার্কুলের বীজ হয় না, কার্কুলের মুড়া হয়?
1: মুড়া হয়, বিশেষ করে মুড়া হয়।
0: আচ্ছা, তো এই কার্কুলের মুড়ার কথা কইতে গিয়া আপনার কাছ থেকে জানবো যে আমরা কার্কুলের অন্য জিনিসের তো বীজগুলারে আমরা ঘরে নিয়ে শিশির ভিতরে ঢুকাই রাখতাম পারি, কিন্তু কার্কুলের মুড়া যেহেতু এটা তো শিশির ভিতরে হইতো না, তো এটারে কিরকম ভাবে সংরক্ষণ করে রাখতে?
1: এটা তো মুড়াটা যে জায়গার মেঝে হইছে, যে এর আগের বছর যে বছর ফলন হইছে, হ্যাঁ, ওইটার মধ্যে রয়ে গেল। হ্যাঁ, যখন বৃষ্টি ফার্স্ট যখন বৃষ্টি পড়লো, হ্যাঁ, তখন ওই মুড়াটা তুললা, যদি মনে হয় অন্য জমিতে লাগবার লাগে, তো অন্য জায়গাতে ওই জমিতে নিয়ে ওই জায়গাটারে একটু মানে ইয়ে করিয়া বল টল দিয়া গোবর সার ওইগুলো দিয়া ওই মুড়াটা লাগাই দিলেই, হ্যাঁ, আবার বৃষ্টি পড়ার সাথে সাথে সে খুব দ্রুত বাইরে যাব। হ্যাঁ, এরপরে আমরা ওই যে বাঁশের সাইড না কই যেটা আর কি, বাঁশের আগা দিয়া, হ্যাঁ, দিয়া দিলেই এটার মধ্যে তুলনামূলক পরিশ্রম কম
0: কার্কুলে।
1: হ্যাঁ, এরপরে ওই টাইম বল টল দিয়ে সাইড দিকে একটু লোয়ার মতো মাটি একটু ভোসা করে দিয়ে দিলই। হ্যাঁ, আর ওই একটু বড় হইলে এক হাত দেড়াতের মতো হইলে যখন সে ফুল করে দেওয়া, তখন থেকে মানে ওষুধ দিতে থাকতে লাগবো, সপ্তাহে একবার ওষুধ দিলে, অল্প সামথিং ওষুধ দিলই, মানে এটা বেশি করা ওষুধও লাগতো না, সামথিং ওষুধ দিলই, মানে এটা ছোটো একটা ফুকা আছে এটা ছেড়ে দিব, আর খুব একটা বেশি না। আর যদি আরও যদি আমি মনে করি আর একটু উন্নতির দিকে যেতে চাম, তখন এটার একটা একটা স্ত্রী ফুল একটা পুরুষ ফুল দুইটা ফুল আছে, আমরা একটা মোড়া এমনিতে সিগনেচার করে রাখি।
0: আপনি একটা স্ত্রী ফুল একটা পুরুষ ফুল করলেন, এটা স্ত্রী ফুলটা আপনারা চিনেন কেন?
1: হ্যাঁ, এটা চিনবো, স্ত্রী ফুল যেটা এটা তো আপনার এই কার্কুলের সঙ্গেও এটা বাড়িব, আর পুরুষ ফুল যেটা এটা কোনো মানে খারকুল সাথে থাকবে না, কিছু থাকবে না, খারকুলের কোনো চিহ্ন এটা থাকবে না, এটাতে এমনি একটা ফুল রইব, এই ফুলটা একটু বড় সাইজে রইব। হ্যাঁ, এটা এই সবেরই মানে একটা ক্ষেতের ক্ষেতের মধ্যেও রাখে, কেউ ক্ষেতের আইলের মধ্যেও রাখলে হয়, একটা আউটসাইডে রেখে দিল একটা গাছ, এটাতে ফুল হইব, এটার থেকে নিয়ে ওইটার মধ্যে রেনুটা নিয়ে ক্রস করলে মানে যতগুলা ফুল হইল মানে মিসিং খুব কম হইব।
0: আচ্ছা, এই যে আপনি কইছেন যে আমি যদি প্রথমেই আপনার এই জমিতে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে কার্কুলের বিটা ফুটি দেওয়া উঠে, তো এ তখন তো এখানে অন্য জঙ্গলও থাকে বা ঘাসও থাকে, তো এখানে আপনারা চিনবা কেমনে যে এই জায়গাটি আমার কার্কুলের?
1: চিনবো, কার্কুলের পাতা যারা গৃহস হয়তো চিনতেন না, মানে যারা এইগুলি তাদের সারা বছর কার্কুল করতে কাজে পাতাটা চিনবো, এবং এটা মুড়াটাও উঠবো, মানে একটা জুফার মতো দুই সাইডটা আগালুয়া একসাথে উঠবো।
0: হ্যাঁ, এই যে জায়গাটা তখন এটারে আলাদা করে নিড়ানি দেওয়ার দরকার নাই?
1: না, ওই তো এটার থেকে তখন মানে বৃষ্টি পড়ার আগে সে মুড়ার মধ্যে ফুলই দিত না।

0: বুঝছি না, মানে মুরার মধ্যে সে যে গজাই তো, গজাই তুই না, বৃষ্টি পড়ার সাথে সাথে দিব। তো আমরা তো আলুর মতো, এটা দেখেন আপনি দেখতে পারবেন, হ্যাঁ ওই যেখানে একটু টান দিলে আলুর মতো একটা দিব, ওই আলুটা নিয়ে অন্য জায়গা মানে লাগাই দিল। এরপরে বৃষ্টি পড়লে বা যারা যারা জলের সুবিধা আছে জল দিলে মানে একটু ফার্স্ট টাইম হয়ে যাবে, ফার্স্ট টাইম হলে একটু পয়সা টুসে অর্থনৈতিক দিকে সহজ হয়।
1: আর এমনিতে যদি আপনার যদি ধরুন এখানে আমার গেরা দিয়া উঠছে, এখান থেকে আমি আর সরাইতাম না,
0: না পারবাই,
1: হ্যাঁ তাহলে তাহলে এটারে তো আর চার্জ দেওয়া সম্ভব হইতো না,
0: না না এটা চার্জ এটা খালি আলুটা তুললে নিয়ে অন্য জায়গা লাগাই দিলে হইব। আর কেউ মনে করে যেমন দুই বছরও করতে পারবো, হ্যাঁ যেমন হয়তো এটা আমার এটা গত বছর এখানে হয়েছিল, এবারও মানে এটা এইখানেই রেখে দিছি, হ্যাঁ রাখিয়া যে জায়গাটাতে আলুটা গজাইছে ওইদিকে সাইড দিকে পরিষ্কার করিয়া গোবর সার টোর দিয়া এখন আবার গুঁড়া দিয়া জল দিলেই আর এটার মধ্যে কোনো কাজ নাই।
1: আচ্ছা এইবার আপনার যে দিলেন ওই যে পালোর মধ্যে যে উঠছে ধরেন দুই হাত পর্যন্ত, এই দুই হাত যে উঠলো সে এই দুই হাতের মধ্যে তার কি তার জল তো দেওয়ার দরকার নাই, বৃষ্টি আছে,
0: বৃষ্টি না জল তো সবসময় বৃষ্টি হয় না, জল দেওয়ার দরকার আছে,
1: জল দিতে
0: অল্প স্বল্প জল দিতে,
1: জল যদি দিতে লাগে এটা কিরকম বুঝছে আপনারা জলটা ব্যবহার করেন?
0: এটা ওই এরমটিকা ওই যেটার লু হিসাবে কয় ওরম করলো, লু এটা জল দিলে হইব। আর অল্প স্বল্প যারা টিলা জমি যারা হয় না তারা তো উঠাই জল দিতে লাগবো, হ্যাঁ আর ওই যারা সমতলে যারা আছে এটা তো যার যার জলের সুবিধা আছে ওই সাইডে তার জল দিয়ে দিলই এটা জলাইয়া ফাইয়ে যাবো, খুব একটা বেশি জল লাগতো না, হ্যাঁ যার এমনি অল্প অল্প জল দিও। তারপরে তো দুই দিন না চার দিন পরে তো বৃষ্টি হইতে আছে, হ্যাঁ ওই।
1: আচ্ছা এইবার আপনি আমার একটু কইবা এই যে এক হাত লম্বা সে হইছে এই এক হাত পর্যন্ত যাইতে গেলে তার বয়স কতটুকু হনে?
0: বয়স তার 20-25, এক মাসের ভিতরে এসে ফুল টুল দেওয়া আরম্ভ করে দিব, কারণ এসে অরিজিনাল তো মানে মুরাটা অর্থাৎ শিকড় তো সে আগেরই আছে সব, যার কারণে একটু তাড়াতাড়ি হইতেছে।
1: আচ্ছা তো এই ক্ষেত্রে এটা কি আমরা দেশি কারকুল না আমরা যখন হাইব্রিড সবাই কই
0: হাইব্রিড হইলে আপনি মুরা হইব, দেশি হইলেও মুরা হইব, দুটোই ভালো, খাওয়ার দিকে তো কোনো টাকার আপনার হাইব্রিড একটু বড় হইতেছে দেশিটা একটু ছোট হইতেছে, বরং দেশিটার মধ্যে একটু চাহিদা একটু বেশি থাকে, সাইজ একটু ছোট, আর এটা হইলো মানে অর্থনীতি একটু বেশি হয়
1: পূজনের
0: ক্ষেত্রে একটু লাভ হয়, কিন্তু ফর্মুলা সব একই, একই ফর্মুলা করতে লাগবে।
1: এই যে বিষটা আপনার যে বিষটা এই বিষটা যখন আপনি মানে এইবারের পরে আপনি কইলে একটা জায়গায় দুই বছর রাখা যায় পরবর্তীতে এটা সরায়া দিতে,
0: পরবর্তীতে সরায়া দিতে লাগে,
1: এটা কারণটা কি তার দুচে সরানির?
0: সরানির কারণ তো এক জায়গা তো অনেক সময় থাকলে পরে যে মুরাটা জায়গা তুলে এই জায়গা তো আমি আর এই ঠিকভাবে চাষ পাস করতাম পারতাছি না, তো এক জায়গাতে একই ধরনের ভিটামিন একই ধরনের খাওয়ান সে দুই বছরের পরে তো আর এটা সেই রকম গুণগত মান
1: থাকবে না,
0: নষ্ট হয়ে যাবে, মানে সে যে সব ফসল তো যার যার আলাদা একটা ভিটামিনের প্রয়োজন এটা এদিকে কম মেয়ে লোক, এরপরে মানে আমি ঠিকভাবে তার জ্বর রাখি ঠিকভাবে সে নাড়াচাড়া করতাম পারতাছি না, বল ঠিকভাবে দিতাম পারছি না, যার কারণে অতিরিক্ত দুই বছরের পরে এটা লড়ানি দরকার, মানে অন্য একটা উন্নত
1: মানে ফলনটা ভালো
0: ভালো হওয়ার লেগে
1: অন্য কোনো কারণ না,
0: আর অন্য কোনো কারণ নেই।
1: আচ্ছা আর এই কাজটা আপনার কতদিন পর্যন্ত সে ফলনটা আপনার দিয়া যাইব?
0: আপনার ধরিল আপনার মানে ওই যত্নের উপরে 3 মাস পর্যন্ত হ্যাঁ কন্টিনিউ ফল দেওয়া যাইব, হ্যাঁ এটার ওই আপনার এই একটু বড় হইলে পরে মনে করেন আপনার ফসল বেশ কিছু ধরা হয়েছে গা, এরপরে কিছু পুরান কিছু ফাতা আছে লাল ফাতা আছে এগুলো চিরা ফেলাইতে লাগবো, হ্যাঁ পুরান ফাতা দিয়ে চিরা ফেলাইয়া আবার ওষুধ দিলে আবার বল দিলে সে আবার ধরবো, হ্যাঁ কন্টিনিউ একদম মিনিমাম 3 মাস পর্যন্ত হ্যাঁ ফুললি ফসল দেওয়া যাইব।
1: আচ্ছা এই যে বলের কথা কইছেন যে তারে 2 মাস গেলে গিয়া বা 15 দিন গেলে গিয়া তারে খাবার দিতে
0: লাগে,
1: আচ্ছা এই খাবারটা কি খাবার দেন?
0: কারণ আপনি গোবর সার দিতে পারেন, কোয়েল দিতে পারেন, ডিএফি দিতে পারেন, ইউরিয়া টিউরিয়া সবগুলো মিক্সার করে একসাথে দেওয়া যেতে পারে, গুড়ির মানে চারদিকে একটু একটু গর্ত করিয়া দিয়া মাটি দিয়ে ঘুরে দিলে বাস এটাছে।
1: তো মোটামুটি আপনার এখানে কারকুলের কতটা গাছ হইব আছে? এরার বয়স তো প্রায় একই সময়,
0: একই সময়
1: একই সময়। তো এই যে 40টা গাছ যখন আপনার ফলন দিতে শুরু করে তখন কি তা আপনি সপ্তাহে পারবার না?
0: এই 40টা গাছ সপ্তাহে এক মানে সপ্তাহে 2 দিন বাজার আমরা কম করে 10 কেজি হইব প্রতি বাজারে,
1: আমরা আপনার কাছ থেকে একটা জিনিস সবচেয়ে সুন্দর যেটা দেখতাম পারি যে আপনার তো ব্যবসা আছিল আপনি এদিকে লক্ষ্য না দিলেও তেমনটা আসিল না, কিন্তু আপনি যদি সপ্তাহে 10 কিলো বিক্রি করেন একটু শ্রমের বিনিময়ে বা একটু সার এগুলার বিনিময়ে, তো আপনার 10 কিলো থেকে মোটামুটি সপ্তাহে কেমন টাকা আইতে পারে যদি একদম
0: কারকুলে একদম রেট কমে না, একদম গত বছর একদম লোয়েস্ট রেট 20 টাকা পর্যন্ত রয়ে গেছে
1: কিলো,
0: হ্যাঁ আর তো অকন্ত রেট আছে 100-120।

0: লাস্ট অব্দি যতই কম তা হোক 20 টাকা নিছে, মানে খারকুল থাকে না, 20 টাকা পর্যন্ত পাওয়া যাইতেছে।
1: তো এবার আপনার থেকে শুনবো কারকুলের, যে আপনার রোগের কথা আগে কইছিলেন, কারকুলের কোন সময় কি ধরনের রোগ আপনার আক্রমণ করতে পারে?
0: কারকুল অন্যান্য মানে রিওর তুলনায় কারকুলের রোগটা একটু কম আছে। কারকুলের মধ্যে একটা ফুকা হয়, যেগুলো আছে আপনি দেখতে
1: পাবেন হলুদ রঙের,
0: হলুদ রঙের একটা কাটটা ফুকার মতো হয়। এটা এত কড়া ওষুধ লাগে না, সামথিং ওষুধ দিলেই, সপ্তাহে যদি একবার একটু কম পরিমাণে ওষুধ দেয়া, মানে সপ্তাহে সপ্তাহে একটু একটু একটু একটু যদি দেয়, তাহলে তারা আর এটার মধ্যে কোনো রোগের আক্রমণ করতো না।
1: আচ্ছা, এই যে আপনি কইলেন যে মানে সপ্তাহে একটা ওষুধ দেওয়া লাগে, এটার মধ্যে কম কইরা দিলে হয়, এটা কি ওষুধ? ওষুধ
0: এটা তো সবে নির্মল মানে মনে করুন এলডিন, এরপরে তো আরো আছে উস্তাদ আছে, এরকম আরো ওই এগ্রিকালচার তারের কইলে মানে উপরে ফুকাটা মারবার মতো একটা ওষুধ। এই এই ফুকাটা মানে খুব একদম কম ওষুধেই মানে এটা সেরে
1: যায়। আচ্ছা, এই পোকাটা এরকম নেই, যেমন আলুর ক্ষেত্রে আমরা দেখি যেমন বন্যা যখন আরম্ভ হয় সারা খেতে হয়, তো কারকুলের ক্ষেত্রে যখন আপনার এই হলুদ রকমের পোকাটার আক্রমণ হয় তখন সারা খেতে হইব না, যে গাছটাতে হয় এটাতেই থাকে?
0: এটা সারা খেতে হইব মানে যে গাছটাতে হইব এই গাছটাতেই এটা যাবে। এটা আপনি দেখতে পারবেন প্রত্যেকটা পাতার মধ্যে একটা বা দুইটা ফুকা থাকবো, সেখানে উপরে সবুজ খাবারটা খাইয়ে দিব আর পাতাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে,
1: জাল জাল মতো,
0: হ্যাঁ জাল জালের মতো হয়ে যাবে। এবং এটা খুব দ্রুত খাইব, আজকে দেখছেন কালকে বা পরশুদিন দুই তিন দিনের ভিতরে মানে সেটা শেষ করে দেবো। এর মানে এ কারণেই সপ্তাহে একদম সামথিং অল্প ওষুধ দেওয়া গেলে আপনার উইটার আর আক্রমণ করতো না।
1: তাহলে তো বোঝা গেল যেমন এটা একটা গাছের থেকে সে আরেকটা গাছেও যাইতো,
0: হ্যাঁ যাইতে পারে,
1: যাইবই
0: যেটা ফাঁকা আছে সে উইটাও দেখতে দেখতে এই সঙ্গে একসাথে ধরে নিব প্রায়।
1: তো মোটামুটি আপনার যেমন কারকুল গাছটা কেমন বড় উইলে পড়ে তার ওষুধ দেওয়ার আরম্ভ করুন,
0: তাই সে 1 ফুট উইলে আপনি অল্প ওষুধ দেওয়া যান, মানে যাতে হিটার মধ্যে আক্রমণটা হাইবার আগে যাতে দিতে লাগে, তাইলে মানে কম ওষুধে হয়ে যাব এবং কম সময়ের মধ্যে শেষ সেরে যাব,
1: সাইরা যেতে পারে। আচ্ছা, ওষুধ দেওয়ার নিয়ম যেটা, ওষুধ দেওয়ার নিয়মটা কোন সময় ওষুধটা দিলে গাছের ভালো বা আপনার ফলনের ক্ষেত্রে ভালো হয়?
0: নিয়ম হলো বিকালবেলা ওষুধটা দিলে সবচেয়ে ভালো, বিকালবেলা ওষুধটা দিলে, ওষুধ দিলে ওষুধের মধ্যে একটা পাওয়ার আছে কেমিক্যাল এটা, হ্যাঁ তো এটা একদম দুপুরের সময় দিলে তো গাছটা একটু মানে জড়ক হয়ে যায়, হ্যাঁ বিকাল টাইমে দিলে ফুকগুলা বিকাল টাইমে সে বাইর হয়, হ্যাঁ এলে আক্রমণ করে বিকাল টাইমে বেশি, তখন সে ইয়ার পর ওই ফাই মানে ফাই লইল আপনার যে ওষুধটা, তখন ইয়ে হয়ে গেলো
1: মানে বিকালে আক্রমণ পোকার আক্রমণ সন্ধ্যার
0: সন্ধ্যার
1: সারা রাত্রে সে গাছের ক্ষতি করে,
0: সারা রাতে তো অনেক সময় রোদ্দুর থাকে সে অনেক সময় অনেক জায়গায় লুকাই থাকে, সন্ধ্যার একটু সূর্যের তাপ কম লই মানে সে উঠে, মানে 4টা 5টার দিকে ওষুধটা দেওয়া শেষ করে নিতে লাগে আমি, যদি মনে করে সে আমার গাছে কোনো অসুখ নাই তো আমি সপ্তাহে 15 দিন পরে দিতে পারে, কিন্তু নিয়ম হইলো সপ্তাহে একবার সামথিং ওষুধ, হ্যাঁ দিলে যদি আমার হয়ে যায় তখন আমার আর আক্রমণ হইতেছে না,
1: মানে গাছের আর
0: ক্ষতি হইতে না, আমার দলল না, এটা আমি আক্রমণ করতে পারলো না।
1: তো কারকুলের ক্ষেত্রে শুধু এক রকমেরই হলুদ রঙের একটা পোকা, এছাড়া কারকুলের ক্ষেত্রে আর অন্য
0: এছাড়া আর কারো কিছু না, যদি অনেক সময় বৃষ্টির জল যারা নিষ্কাশনের বেশি সুবিধা নাই তখন এটা অনেক সময় লাল হয়ে যাবে, তখন এটা মানে ফুকার আক্রমণ ধরা যায় না, যদিও আমরা কই যে দশা লাগেছে ফাতা ইউএসএ তখন এগ্রিকালচার কি করবো ওই এইগুলা মানে ওই ছত্রাক জাতীয় ওষুধ দিয়ে দিল, অরিজিনালি এটা নাই, বেশি বৃষ্টি বেশি জল যদি লেগে যায় অনেক সময় অনেক জমি আছে জল লেগে যায়, এটা অটোমেটিক ওই বেশি জল হইলে এটা ওই বেশি দিন দিত না, মানে জল লাগে লাগা সে লাল হয়ে যাবা মরে যাবা, এটা আর কোনো ওষুধ দিলে কোনো কাজ হইতো না।
1: তো আপনার সঙ্গে কথা কইয়া খুব ভালো লাগলো, আপনারে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
2: আগামী 28শে জুন সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 2-1 জায়গায় হালকা তাকিয়া মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33-34 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 7 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 98% এবং 60% থাকতে পারে। এই পরিস্থিতিতে কৃষিকাজে আমরা করণীয়, প্রতিদিন রাজ্যের প্রায় সব জেলাতে

এই অল্প বিস্তর বৃষ্টি অর, কোনো কোনো জায়গাত ভারী বৃষ্টিপাত অর। এই বৃষ্টিপাত আমন এবং আউশ দুই ধানের লাগিয়া অনুকূল, তবে জমিতে বিশেষ করিয়া বীজতলায় দীর্ঘক্ষণ জল দাঁড়াই থাকলে পরে চারার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আউশ ধান যেখানে এখন মূল জমিতে রয়েছে, এই জায়গাতে বৃষ্টিপাত গাছের বৃদ্ধি এবং পরবর্তী পর্যায়ের লাগিয়া যথেষ্ট সহায়ক হইব। সবজির জমিতে এই বৃষ্টিপাত প্রতিকূল অবস্থা সৃষ্টি করতে পারে, বিশেষ করিয়া অত্যধিক তসের জন্য ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। গবাদি প্রাণীর FMD, HS, BQ, ছাগলের FMD, PPR প্রভৃতি রোগের টিকাকরণ অবশ্যই করাইয়া নিতে হইব। টিকাকরণ অবশ্যই সরকারি এবং রেজিস্টার্ড পশু চিকিৎসকের তত্ত্বাবধানে করা উচিত। যে সমস্ত জমিত বিগত দিনের বৃষ্টির ফলে জল দাঁড়াইরা আসিল, এই সমস্ত জমিত গাছের খানিকটা দুর্বল হইয়া পড়ার সম্ভাবনা। এই অবস্থায় ফসলের রোগ পোকার আক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এই ফসলের প্রতিনিয়ত নজর রাখতে হইব, যেহেতু গাছে এখন তুলিয়া নেওয়ার মতো ঝিঙ্গা আছে, কার্কুল আছে, পটল আছে বা বিভিন্ন ফসল আছে। কোনো ধরনের সতর্কতামূলক রাসায়নিক ওষুধ প্রয়োগের পূর্বে অবশ্যই এই ফলগুলি আপনারা সংগ্রহ করিয়া নিবা। এছাড়াও যেহেতু বর্ষার সময় যে কোনো ওষুধ প্রয়োগের সময় শিকার আপনারা ব্যবহার করতে পারেন, তবে অনুরোধ আপনার কাছে একটা যে রাসায়নিক কীটনাশক প্রয়োগের আগে 10 বার চিন্তা করুন। জৈব প্রচুর ওষুধ বিষুধ বাইরিছে, আপনারা এগুলি প্রয়োগ করুন, এগুলি প্রয়োগ করিয়া লাভ ঘরে তুলুন। অধিক তোষের ফলে করলার পাতায় হলুদ ছোপছোপ দাগ দেখা যেতে পারে, যা ডাউনি মিলিডিও নামে আমরার কাছে চিরপরিচিত। আবার কোনো কোনো জায়গাত কাণ্ডের গোড়া ফাটিয়া কাণ্ডের ক্ষরণ রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণে কার্বেন্দাজিম ও ক্লোরোথেলো নীল 1.5 গ্রাম বা মেটালাক্সিল ও ম্যাংকোজেব দুইটা একসঙ্গে মিশাইয়া আপনারা প্রয়োগ করতে পারেন। পুকুরে নতুন পোনা ছাড়ার আগে জল শোধনের লাগিয়া 48 কেজি চুন কানি পিছু পুকুরে প্রয়োগ করতে হইব। চুন প্রয়োগের 15-20 দিনের মাথায় কানি পিছু 300-350 কেজি FYM প্রয়োগ করতে হইব, অর্থাৎ ফার্ম ইয়ার্ড ম্যানিউর পুকুরের চারিদিকে মজুত করিয়া দিতে হইব। বন্যার জলে যাতে পুকুরের চারিদিক মানে যদি ডুবাইলায় এই পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, এর লাগিয়া পুকুরের পাড়ের চারিদিকে আপনারা নেট অবশ্যই লাগাইয়া নিবা। তাতে করিয়াও কিছুটা হইলেও ক্ষতির হাত থাকিয়া আমরা নিজেরারে রক্ষা করতাম পারব। ফসল বীমা যোজনা আপনারা অবশ্যই করাইয়া নিবা, অল্প পয়সা দিয়া এই যোজনাটা করাইয়া নিবা। কৃষি সহায়ক দাদা দিদি বৌদি যারা আছেন তারা সঙ্গে সুপরামর্শ করিয়া এই কাজগুলি আপনারা করাইবা। আপনারা অনেকেই PM কিষাণের টাকাটা পাইছেন, সেই টাকাটাও আপনারা সঠিকভাবে ব্যবহার করবা বা আপনারা কররা, শুধু আমরা মনে করাইয়া দিলাম। প্রাকৃতিকভাবে যে সমস্ত মাছ আমরা এই সময়ে পাইতাম, বর্তমান সময় এটা কিন্তু খুব কম, এবং সেই মাছ বাজারে উঠলে পরে কাড়াকাড়ি পড়ে যায়। আশা করি আপনারা সবাই লক্ষ্য করুন এবং নিজের খাওয়ার লাগিয়া ধান খেতে আগে যে আমরা ডরি ফারোইন বা মুগরা ফাতে যেটা ধরতাম, এটা কিন্তু বর্তমান সময়ে আমরা পাই না। বারে বারে আপনারা অনুরোধ করি, আর বিভিন্ন রকম জৈবিক ওষুধ বাইরিছে, সেই জৈবিক ওষুধ আপনারা প্রয়োগ করুন কৃষিক্ষেত্রে, এবং আগের মতো প্রচুর পরিমাণে মাছ আপনারা ধান খেতে পাইবা, খাইঞ্জাত পাইবা, ধরবা, নিজে খাইবা, বিক্রি করিয়াও বেশ পয়সা পাইবা। প্রাণী যারা পালন কররা আপনার কাছে বিশেষ অনুরোধ, হাঁস মুরগের ডিম কিন্তু বাজারে প্রচুর চড়া দামে বিক্রি হয়, আর

একটা জিনিস, হাঁস যারা পালন কররা অনেকেই কিন্তু ধান লাগাইলেই শুনবা আলিটা অনেকটু শক্ত হইতেও পারে আবার না হইতে পারে, এর লাগিয়া সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে হাঁস মুরগিরে কয়েকটা দিন আপনারা আটকে রাখবা, তাতে করিয়া অনেক সংঘাত এড়ানি সম্ভব হইব। পরিষ্কার পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল অবশ্যই পান করবা, জলের উৎস যাতে দূষিত না হয় এদিকে খেয়াল রাখবা।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, কেমলা আসইন আপনারা? যে জাতর বৃষ্টি দের ফসাইলার ইতার মাঝে হেমনে হরিয়া হইন ক্ষেত গৃহস্থি হরতাম। আচ্ছা যাই হোক, আজ আসরে আমরা একজন দিদিমণিরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দিদিমণি।
2: নমস্কার।
1: তো আপনার পরিচয় খান আপনি মুখেও দিলাইকা।
2: নমস্কার, আমার নাম ডক্টর কঙ্কাবতী কলই, আমি কেবিকে অনুকূলিতে SMS এগ্রিকালচার এক্সটেনশন পদে আছি।
1: আচ্ছা, তো আজ কিতা লইয়া আলোচনা করতা?
2: আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো এটা হচ্ছে নিউট্রি গার্ডেন যে মহিলার লেগে কত ইম্পর্টেন্ট এই নিয়ে আলোচনা করবো আজকে।
1: আচ্ছা আচ্ছা, তো আলোচনা শুরু করি দিন।
2: নিউট্রি গার্ডেন মানে একটা ছোট যে আমরা কিচেন গার্ডেনও কই, এটার মধ্যে নিউট্রিশনাল রিলেটেড যে কোনো যে শাক সবজিগুলি যে আমাদের আমরা যে বডির লিগে আমরা যে হেলথের লিগে কতগুলি ভিটামিনস দরকার এটারে ফোকাস করে আমরা এই গার্ডেনটারে ডিজাইন করি।
1: আচ্ছা,
2: তো জেনারেলি তো সবাই সাইন্টিফিক ভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিচেন গার্ডেনটা করে না, যেই বিচি পায় এই বিচি লাগায়। ঠিক আছে, জেনারেলি আপনারা যদি কৃষকরাই আমরা এই যে পুরুষরাই আমরা কৃষক ভাবি, কিন্তু মহিলারা তো কৃষক ভাবি না। কিন্তু এখন মহিলারাই কিন্তু মেইন যেটা নিউট্রিশনের উপরে ফোকাস করে বা বাড়ির মধ্যে খাওয়ন টাওন বানায়, তারা যদি এই নিউট্রিশনের ব্যাপারে বা নিউট্রি গার্ডেন যদি ভালো করে ডিজাইন কইরা যদি না কইরা করে, তাহলে তো তারা ভালোভাবে পুষ্টিকর খাওয়ন তারার যে ফ্যামিলি দিতে পারতো না। এখন মহিলা আর পুরুষ দুজনেই সমান। এখন যদি মহিলারা যদি নিউট্রিশন কোন সবজির মধ্যে কি কি ভিটামিনস কি কি জিনিস আছে এটা যদি মানে জানে, তখন কিন্তু তারা প্ল্যানিং করতে পারে যে এই দিনে আমরা এই জিনিস খাওয়ামো বা কোন কোন দিনে কোন সবজিগুলি খাওয়ামো বা কোন সবজিগুলি লাগাইলে তারার ফ্যামিলির লিগে ভালো হইব। আর মহিলাই জানে যে কোন পরিবারে কোন মানুষ কোন সবজিগুলি খায়, কোন সবজিগুলি পছন্দ কোন সবজিগুলি পছন্দ না। এখন নিউট্রি গার্ডেনে হইছে নিউট্রি গার্ডেনে বিভিন্ন রকমের মডেল আছে, একটা গোল গোল আকারের মডেল আছে, আর একটা আছে চারকোনার মডেল আছে, তার রেক্টেঙ্গেলের মডেল আছে। এখন আমরা নিউট্রি গার্ডেন একটু কম ছোট জায়গা হইলেও করা যাইব। এখন যদি কোন যে আমার যে বাড়ির কিচেনের সামনে বা রান্নাঘরের সামনে জায়গা নাই, জায়গা নাই হইলেও আপনি করতে পারবেন ফুলের টপের মধ্যে বা বাঙ্গা বালতির মধ্যে বা বস্তার মধ্যে, এটা যদি প্ল্যান করেন। আর যদি কোন এটাও জায়গা নাই, তাহলে আপনারা কি করতে পারেন, আর একটা হচ্ছে ভার্টিক্যাল গার্ডেনিং। ভার্টিক্যাল যেটা আপনারা যে ওয়ালের মধ্যে টপ লাগাইয়া করা হয়। তো এখন যে নিউট্রি গার্ডেন যে স্কোয়ার মানে গোলের আকারের মডেলের মধ্যে কি কি লাগামো এটা আমি এই প্ল্যানিংটা কিভাবে করা এটা আমি আলোচনা করতেছি। এখন আমরা যে গোল আকারের বানামো এটা সূর্যমন্ডল মডেল কয় যে সূর্যের আকারের মতো। তো মাঝখানে একটা গোল একদম মাঝখানে সেন্টারের মধ্যে আমরা কি লাগাইতে পারি, একটা কলা গাছ লাগাইতে পারি। ঠিক আছে, তারপর এটার মধ্যে
1: ছোট জায়গার মধ্যে
2: বড় একটু কমিউনিটি আমি জাস্ট মডেলটা কইতেছি। এখন যদি ছোট যদি কিচেন গার্ডেনের পেছনে মানে রান্না করে পেছনে কম দাগি স্কোয়ার বা যতটুকুই আছে এটা, এখন সূর্যমন্ডলটা কই, তারপরে ছোট জায়গার মধ্যে কি কি সবজি লাগাইতে পারে এটা কই। আচ্ছা, সূর্যমন্ডল মন্ডলটার মধ্যে এসে প্রথমে আমরা ওই বড় গাছটা লাগামো, লাগানো মানে কলা গাছ, এত বেশি বড় না, ছায়া হইলে তো আর হইতো না। তারপরে আমরা কি করবো যে আরেকটা গোল চক্কর করবো, প্রথমে গোল চক্কর এটার মধ্যে লাগামো, ড্রেনের মতো যে নালার মতো থাকবো, তা আর একটু আমরা এই যে ব্যাট বানামো, ব্যাট বানামো আর একটু গোল করে, এরপরে এটার মধ্যে আবার বাঘ বাঘ করবো। বাঘ বাঘ করবো, ওইখানের মধ্যে আমরা কি লাগামো, 7 দিন বা 8 দিন বা 8টা ব্যাট বানামো। এটার মধ্যে কিভাবে ডিভাইড করবো, বিভিন্ন রকমের সবজি বা বিভিন্ন রকমের শাক, সবজি না শাক লাগামো। শাক হইছে আপনার যে শীতকালীনের যদি শীতকালীনের সময় যদি এই ডিজাইনটা করেন, তো শীতকালীন যত রকমের শাক আছে যেমন পালং শাক আছে, মেথি শাক আছে, এরপরে এই যে লাল শাক আছে,
1: লাই
2: শাক আছে, সর্ষা শাক আছে, বিভিন্ন রকমের শাক আছে, এটা আপনারা করবেন। তারপরে আরেকটা রাউন্ডের মধ্যে আপনারা কি করবেন, এটাও আবার বাগ বাগ করে লাগবেন, এটা আর একটু বড় হইব, এটার মধ্যে আপনারা মূলা লাগাইলেন। হ্যাঁ, তারপরে আপনার যদি বেগুন, তারপরে আরো যে বিভিন্ন রকমের যে ছোট ছোট সবজিগুলি এগুলি লাগাইবেন। তারপরে যে বড় যে সাইডের মধ্যে থাকবো এটার মধ্যে আপনি কি করতে পারেন, একদম বেড়ার সাইডে, বেড়ার সাইডে এটার মধ্যে ব্যাট

থাকবো বেড়ার সাইডে, সাইডে প্রথমে আপনি কি লাগাইবেন যে এই লট জাতীয় জিনিসগুলি, যেমন এখানে যেমন ছিম থাকলো, বরবটি থাকলো, এরপরে করলা থাকলো, আর গরমের সময় জিঙ্গা, এগুলি এরপরে আরো যে আরো তো লাস্টের মধ্যে বেড়া থাকবো, এটার মধ্যে আপনি মুরিঙ্গা লাগাইবে, মুরিঙ্গা বা ওই যে এটার কি কয় সাজনা, মানে সাজনা হইছে খুবই মানে ভিটামিন ডি প্রোভাইড করে, এটার মধ্যে খুবই নিউট্রিয়েন্টস থাকে, তো সাজনা লাগাইবেন। হ্যাঁ, তারপরে এর সঙ্গে সঙ্গে আপনার এটাও ধ্যান রাখতে লাগবো, আপনার একটা এটা থাকতে লাগবো এই যে বিভিন্ন রকমের সিজনাল সিজনাল যে ফ্রুট গুলি থাকে, যেমন আম, তারপরে এখন তো এই যে কাঁঠালও কিন্তু হাইব্রিডের মানে ছোট ছোট গাছগুলি, ছোট না মানে বেশি বড় হয় না, তাড়াতাড়ি ফল ধরে, এইগুলি লাগাইবেন, পাপ্পা গাছ তো লাগাইবেন। তো এটা যদি আপনারা প্ল্যানিং করে করেন তো সিজনালি আপনারা গয়াম লাগাইবেন, পেয়ারা লাগাইবেন, তারপরে আম লাগাইবেন, পাপায়া লাগাইবেন, মুরিঙ্গা লাগাইবেন, তারপরে আরো যে মানে রাস্তার দিকে যে গোল আকারটা থাকবো এটার মধ্যে আপনারা কি লাগাইতে পারেন, আপনারা এই যে দনিয়া, যতগুলি যে দনিয়া, তারপরে যে কন্ডিমেন্টস,

তো লাগাইবেন। তো এটা যদি আপনারা প্ল্যানিং করে করেন, তো সিজনালি আপনারা গয়াম লাগাইবেন, পেয়ারা লাগাইবেন, তারপরে আম লাগাইবেন, পাপায়া লাগাইবেন, মুরিঙ্গা লাগাইবেন, তারপরে আরো যে মানে রাস্তার দিকে যে গোল আঁকাটা থাকবো এটার মধ্যে আপনারা কি লাগাইতে পারেন, আপনারা এই যে দনিয়া, যতগুলি যে দনিয়া, তারপরে যে কন্ডিমেন্টস যেটি আমরা লাস্টে সবজির মধ্যে ডালি, গন্ধের লেগা কাটা দনিয়া, তারপরে মেথি, মেথিও ডালতে পারেন, তারপরে আরো এই যে রসুন, অল্প অল্প রসুন, পেঁয়াজ, এগুলি দিবেন। তারপরে আরেকটা সাইডে আপনারা কি করবেন, একটু জায়গা থাকবো, একটু এটার মধ্যে আপনার একটা এমন ব্যবস্থাও করতে লাগবো যেখানে আপনারা জল সংগ্রহ করতে পারেন, এটা হচ্ছে জল কুণ্ডের মতো আর কি। এটা হচ্ছে কমিউনিটি বেসিসে যে রাউন্ডটা, এটার মধ্যে আপনার একটা জল কুণ্ডের মতো রাখবেন। জল কুণ্ডের মতো রাখলে কি হইব, যখন আপনারা যে জল মানে জল স্টোর করে রাখতে পারবেন, এটা একটা গাতা কুইরা রাখবেন। গাতা করার পরে এটা প্লাস্টিক যে পলিথিন যে পাওয়া যায়, ট্রিপাল, ট্রিপাল দিয়ে এটার মধ্যে জল স্টোর করবেন। এটার মধ্যে তো বেশি জল দিতে লাগে নিউট্রি গার্ডের মধ্যে, যখন তখন তখন অল্প অল্প দিবেন। আর আর এটার মধ্যে আপনারা যে এটা প্ল্যান করার পরে এমন ভাবে, এটাও সাইন্টিফিক্যালি যেহেতু প্ল্যানিং, এটার মধ্যে ক্রপ রোটেশন হইব। ক্রপ রোটেশন মানে যেই সবজিগুলি লাগানি হয়েছে, যেমন এখানে যে আলু লাগাইছি, হ্যাঁ, একটা খোপের মধ্যে আলু লাগাইছি, ওই খোপের মধ্যেই কিন্তু আমরা আবার এই যে টমেটো বা এটা লাগাইতাম না, এটা কি কয় মরিচ লাগাইতাম না, কারণ এক জাতের সবজি যদি মানে স্পিসিস যদি থাকে কি হয় যে পোকামাকড় মানে সেম পোকামাকড় থাকার মানে আক্রমণ করার চান্সেস বেশি থাকে। তো এই লিগে আমরা রোটেশন করবো। এখানে যেহেতু আমরা যেমন এই যে সোলানিশি ক্রপ লাগাইছি, তো ওইখানে আমরা কি লাগামো, আমরা কুকুর বিটস লাগাইতে পারি, যেমন পামকিন, এই যে মিষ্টি লাউ, হ্যাঁ, বা করলা, এগুলি লাগাইতে পারি। তো এর সঙ্গে সাইডে সাইডে আরেকটা থাকলে আরো বেস্ট, আপনি লাগাইতে পারবেন এটা, এই যে মৌমাছির বক্স। মৌমাছির বক্স থাকার মানে উদ্দেশ্য কি, এখানে আপনার হানিও পাইবেন, ঠিক আছে, হানিও পাইবেন, সঙ্গে সঙ্গে যে মৌমাছিগুলি যে এই তারা যে নেকটারগুলি আনে ফুলের টিকা, তখন কি হয় তারার যে পোলেন যে পায়ের মধ্যে থাকে এটা, এটার মাধ্যমে এই যে পলিনেশন হয়, তো যেটার প্রয়োগ সংযোগটা হয়, আর এটার যে প্রোডাকশনটাও খুবই ভালো হয়। তো এর সঙ্গে এটা হচ্ছে সূর্যমন্ডল মডেল। আর এর সঙ্গে আপনারা যে যেমন পোকা মাকড় এটারে যদি আপনি প্রোটেক্ট করতে চান, তখন তো এটা মোস্টলি এটা অর্গ্যানিকই থাকে, আপনারা কোনো সময় এটা ইউজ করতে পারতেন না, কেমিক্যাল জিনিস ইউজ করতে পারতেন না। এখানে আপনারা ইউজ করবেন এই যে নিমের এক্সট্রাক্ট, হ্যাঁ, বা আপনারা আরেকটা হইছে যদি শীতের সময় যদি থাকে আপনারা যে আক্রমণ করতেছে, তখন আপনারা যে পাতা জাতীয় জিনিস বা লাই শাকের জাতীয় জিনিসের মধ্যে আপনারা আরেকটা লাগাইতে পারবেন, এই যে গেন্দা ফুল। গেন্দা ফুলটা যদি সাইডে সাইডে লাগেন, সাইডের মধ্যে আপনার কিচেন গার্ডেনের লগে লগে আপনার সবজিও পায়া লাইলেন, তারপরে সঙ্গে সঙ্গে যে মহিলারা লাগে তো পূজা পূজা পূজা টুজা করে, এর মধ্যে গেন্দা ফুলও পাইলেন, গেন্দা ফুলও পাইলে আপনার পূজাও দিতে পারেন। আর এর মধ্যে গেন্দা ফুলের একটা বিশেষ একটা যে অ্যাডভান্টেজ আছে যে মানে পোকা মাকড় আর মানে যত কীড়া টিরা আছে এটি নষ্ট করে। আর আরেকটা সাইডের মধ্যে থাকা দরকার আপনি বার্মি কম্পোস্টের ছোট একটা ইউনিট, বার্মি কম্পোস্ট কেঁচু সার আর কি, কারণ আপনারা যে এই ক্ষেতের টিকা বা ওই যে নিউট্রি গার্ডেন থেকে কতগুলি যে পাতা, সবুজ পাতা, মরা পাতা, এগুলি পাইবেন, এটির মধ্যে আপনারা কি করতে পারবেন, এটা আপনার এক জায়গাতে ডাইল্লা, হ্যাঁ, যদি এখন যদি ওই যে HDPE যদি ব্যাগ থাকে, ওই ব্যাগটা যদি থাকে তাহলে আপনার মানে এটার কুচি কুচি করে কাইটটা আপনারা আরো যে গোবর, গোবর যে 21 দিন পুরানো গোবর, ওই যে পাতাগুলি আর শুকনা পাতাগুলি লোকে মিক্স কইরা আপনি, কেঁচু তো পাওয়া যায়, কেঁচু তো ক্ষেতের মধ্যে, কেঁচু সার যদি খেতে দেওয়া যায় খুবই ভালো হয়, এটার মধ্যে মাটি নষ্ট হয় না, ঠিক আছে। তো এটা হইছে সূর্যমন্ডল মডেল। এখন যদি আমরা যদি কিচেন গার্ডেন যেটা মানে কম জায়গাতে করি, এটার মধ্যেও সেম আমরা যে চারকোনা থাকবো, চারকোনার দিকে আমরা যেখানে এই একদম বেড়ার সাইডে, প্রথমে তো আমরা ফল গাছ তো লাগামোই লাগামো, এর মধ্যে আমরা আরেকটা কি লাগামো, যে এই এই যত লট জাতীয় জিনিস, হ্যাঁ, লট জাতীয় জিনিস, লট জাতীয় জিনিসও আমরা বুজ্জা লাগাইতে লাগবো, এমন না যে মানে লট জাতীয় জিনিস মানে ওইটাই লাগাইছি, এটার মধ্যে আমরা এই মডেলের মধ্যে আমরা ডাল জাতীয় জিনিস থাকতেই লাগবো, ডাল জাতীয় জিনিস যে কোনো সবজি লাগাইতে লাগবো, কেলেকা ডাল জাতীয় জিনিস যদি আমরা ক্ষেতের মধ্যে যদি লাগাইলে কি হয় যে ওইটার যে এটাকে

0: তারার মধ্যে, শিকড়ের মধ্যে একটা এই যে ব্যাকটেরিয়া থাকে অ্যানাবিনা কুইরা, এটা আবহাওয়ার থেকে এটা কি করে যে নাইট্রোজেনটারে ট্র্যাপ করে, ট্র্যাপ করলে তারা কি করে নিজেও মানে নাইট্রোজেন, আমরা তো ইউরিয়া টিউরিয়া থেকে নাইট্রোজেন পাই, ঠিক আছে? তো এখন যদি এই সোলানিস সরি এটা যদি লিগুমিনাস ক্রপ, যেটা জাল জাতীয় জিনিস, এটা যদি আমরা করি তখন কি হয়, তারা মাটিটারও উর্বরতা বাড়ায়। আর এটা কোন সময় আমরা সাইন্টিফিকলি যে সময় ট্রাই, যেমন এক এক লাইন এক লাইন যদি আমরা যে কোনো সবজি লাগাই, এক লাইন না, সাপোজ ধরেন আমি তো খুব খুব ব্যাট ব্যাট করে বানানো ছোটো ছোটো, এখন যদি এখানে তো আমরা যদি 7 দিনের সবজি লাগামো একটা লাইনের মধ্যে, হ্যাঁ লাইনের মধ্যে 7 দিনের সবজি, এখন যেমন আরেকটা লাইন সবজি যে সময় যে কোনো লাগাইলাম, এখানে আমরা যেমন এক লাইন না মানে এক যে ব্লকগুলির মধ্যে আমরা যেমন কালো ডাল লাগাইলাম বা মুগ ডাল লাগাইলাম, হ্যাঁ, আর ওই যে বরবটিও আমরা যে ছোটো সাইজেরগুলি থাকে যেটি লট না, হ্যাঁ, এটি এটিও আমরা লাগাইতে পারি, তাহলে কী হয়, তারা আমরা প্রোডাকশনও ভালো পাইলাম আর মাটির উর্বরতাও থাকলো। তারপর আরেকটা এটার সঙ্গে আমরা আরেকটা কী লাগাইতে পারি, আর বাকি সবজিগুলি মানে খুব খুব খুব কইরা, তারপরে আরেক আরেকবার আমরা আরেকটা লাইন কী লাগাইতে পারি, লিগুমিনাস ক্রপগুলি যেটা ডাল জাতীয় জিনিস, তাহলে আমরা ডালও পাইলেন, হ্যাঁ, পুষ্টিকর খাওয়ানো পাইলেন, এরপরে সবজিও পাইলেন, মানে একদিন 7 দিন মানে একদিন পর পর বিভিন্ন রকমের সবজি পাইলেন। এখন বিভিন্ন রকম সবজি সবাই তো মুখে লেগে যায়, এখন যদি পার্শ্ববর্তীও যদি নিউট্রি গার্ডেনটা ফলো করে তখন যেই সবজিটা তারা খাওয়ার মুখে লেগে গেছে আরেকটা পাল্টায় তারা মানে খাইতে পারে। তো এর সঙ্গে সঙ্গে তো আপনারা যে মহিলারা যদি এটা যে একটা হানি বি তো থাকতেই লাগবো, হানি বি থাকলে একটু বেস্ট হয়। আর এটার মধ্যে কি হয় যে এই যে সাইড ইনকামও হয়ে যায়গা মহিলার লেগা, যে তারা এই যে হানি হানি থাকলে তো তারা সবাই তো মানে কাশি কাশি টাশি থাকে, এর সঙ্গে আপনারা নিউট্রি গার্ডেন আর কি পাইলেন, আপনারা জিঞ্জারও লাগাইবেন, হলদিও লাগাইবেন, মানে একটা ফ্যামিলি চলার লেগা একটা কিচেন গার্ডেন যদি ভালো করে মেনটেন করা যায়, এটা সারা মানে সারা বছর আপনারা সবজিগুলি ভালো করে খাইতে পারবেন। আর এর মধ্যে এই যে প্ল্যানিং, এখন সবজিগুলি এরকম না যে আপনি বাইটবা, যে আপনারা যে পরিবারে কে কি জিনিস খাইতে চায়, হ্যাঁ, এটা দেখা করলে বেস্ট হয় আর কি।
1: আচ্ছা, খুব ভালো কথা আপনি কইছেন, খুব ভালো আলোচনা। আমি জানতে চাই আর যে মাটিটা যে তৈরি করা, অতটা যে লাগাই নিতাম আমরা, মাটিটা কিলা মানে তৈরি করা হইতো বা তৈরি করতা কৃষক বাইরা, ওটা একটু যদি কইয়া দেন।
0: এখন কিচেন গার্ডেনের যে জায়গাটা, কিচেন গার্ডেনের জায়গাটা তো এত বেশি বড় থাকে না, একদম ছোট থাকে। আর যারা তারা অলরেডি যদি বড় ক্ষেত থাকে, এখন তো তারা যদি একটা চাষ দিতে, যারা তাদের যে স্বামী যদি থাকে কর্তা থাকে, তারা একটা চাষ দেওয়াই দিল। আর এখন যদি চাষ দেওয়ার মতো মানে সময় নাই, তখন আপনার আরেকটা রেইজ সিড বেড আর কি, রেইজ সিড বেড, যেমন আমরা আছে না যে এই যে সুপারি গাছ, সুপারি গাছের যে ডান্ডাগুলি পুইনা থাকে, ইটি দিয়ে যেমন একটা পার্মানেন্ট পার্মানেন্টের মতন আমরা খুব খুব বানাইলাম স্কোয়ার চার কোনা, তাহলে তখন তো আমরা এই যে অল্প অল্প যে কুদাল দিয়ে একটু একটু লাড়া দিয়ে হয়ে যাইয়া, কারণ এটার মধ্যে জাস্ট আপনার কম্পোস্ট বার্মি কম্পোস্ট যেটা আপনি বানিয়ে থাকবেন এটা ডালবেন, আর এটা সবজিগুলি পাল্টাই পাল্টাই আপনার, যেমন টপের মধ্যে আমরা যে এই যে মাটিগুলি পাল্টাই এরকম করে যদি রাখি, এটা সুবিধা হয়ে যাবে। আগাছাও ফালাইতে আপনার লাইন লাইন হাঁটার লেগেও জায়গা থেকে যাবো গিয়া, আর এই যে দিনের ওয়াইসও আপনারা ভালোভাবে লাগাইতে পারবেন প্ল্যানে।
1: আচ্ছা, তো ইহানে রাসায়নিক সার কোনো কিছু দেওয়া না, সমস্ত কিছু ভার্মি কম্পোস্ট দিয়েই হইতো,
0: ভার্মি কম্পোস্ট। আর আমরা যদি প্র্যাকটিস করতে হয় ন্যাচারাল ফার্মিং, এটার মধ্যে আমরা কিছু কেমিক্যাল ইউজ করব, জল হইব জৈবিক ভাবে, কারণ আমরা তো নিজে খামু সুস্থ থাকার লিগা। এটার মধ্যে আমরা কোন সময় কেমিক্যাল ব্যবহার করি, কেমিক্যাল তখনই আমরা ব্যবহার করি যখন আমরার যে কন্ট্রোলের বাইরে হইয়া যায় গিয়া,
1: বাণিজ্যিক ভাবে আমি ব্যবসা বাণিজ্য।
0: আপনার ছোট নিউট্রি গার্ডেনের মধ্যে একটা দুইটা যদি পোকা মাকড় থাকে, আপনার যদি প্রত্যেক দিন নিউট্রি গার্ডেনে যাইতেছেন সকাল বিকাল কিন্তু প্রত্যেক দিনই দেখা হইব, তখন কিন্তু আপনার তো আপনার যে ক্ষেতের মধ্যে কি চেঞ্জেস হয়েছে এটা তো একটু তো দেখবেন আপনি, ঠিক আছে না? একটু দেখলে তো আপনারা যে অনেকগুলি আছে এই যে পোকা মাকড়ের কন্ট্রোলের মেথড, কন্ট্রোলের মেথড অনেকটাই আছে যে এই যে ডিম, অনেকটি পোকা আছে রাত্রের মধ্যে ডিম পারে, তো আপনারা তো সকালে গেলে তো দেখবেন অনেকটি পোকা মানে পাতার নিচে আগে পিছিয়ে তো দেখবেন, কারণ এটা তো আপনার নিজের ফ্যামিলি মেম্বার হয়ে থাকুন, নিউট্রি গার্ডেনটা সবসময় দেখবেন, তো আপনারা কি করবেন এটা একটু দেখবেন, এটা ফালাইবেন, এটা হচ্ছে মেকানিক্যাল, মানে প্রথমে যা দেখবেন চোখে এটি নষ্ট করে ফেলে। এখন ডিম যদি একদিনে যদি আপনার 20-30টা যদি ফালাইতে পারেন, এটা বড় হইতে দিতেন না, তাহলে তো আদা পপুলেশন তো এখানেই নষ্ট।

0: এখন যদি ইট বড় হয়, বড় হয়ে যায় আরো ডিম করে, মানে কন্ট্রোলের বাইরে হয়ে যাবে। তো এটা হয়েছে আপনার প্রথম স্টেপ। এটার পরে যদি কন্ট্রোল হয় তাহলে আপনার যে আমি কইছিলাম যে গেন্দা ফুল, গেন্দা ফুলের মধ্যে ছোট ছোট যে থ্রিপস এটিও কন্ট্রোল হয়। আর এটার মধ্যে লাগাইলে আপনি কি করতে পারেন, এখানে থ্রিপস আহিল এটার যে লাগানে 10 দিন আগে লাগাইবেন বা 15 দিন আগে লাগাইবেন গেন্দা ফুলগুলি, এখানে যদি পোকা আসে তখন নিমের যে এই যে পাতার রসগুলি বা নিম অয়েল পাওয়া যায়, হ্যাঁ, এটা স্প্রে করে দিলে পোকামাকড় দমন হয়ে যাবে গে। কিন্তু কমপ্লিটলি এখানে জৈবিকভাবেই হইব।
1: আচ্ছা, তো খুব সুন্দর আলোচনা শুনলা তো কৃষক ভাইরা, দিদিরা, বৌদিরা, মা মাসি হলেই হয়তো শুনছেন। তো আপনারা ইলাখান করিয়া আপনারা মানে ও যে ফাঁকালের খান্দাত হইন, ও গড়র সাইসে হইন বা উঠানোর মাঝখানে হইন, আর জমিত গেলে তো কিতা হইন দিদিমণি বালাও, জমি যদি লইতা পারেন তো বালাও খাসাখাসি, তাই রান্নাঘরতনে বারইয়াই জমি দেখতে পারলাম, যদি হয় তো ভালোই, না হইলেও আপনারা অল্প অল্প করি, আপনারা হয়তো লাগাই নই, সব কৃষক দিদিরা ওই দাদারার ক্ষেত গিয়া কাজ করই নই, তারপরেও তারা নিজস্ব একটা ক্ষেত, নিজের হাতে লাগানো ক্ষেত, নিজের ক্ষেতের তনে আনিয়া দুইটা যখন রান্না করিয়া খাওয়াইবা তাইনের পরিবারে, তখন নিজেরও একটা খুব ভালো লাগা এবং পরিবার থেকেও ভালোবাসা আরও বেশি পাওয়া যাইব। যাই হোক, আজ আসরতনে উঠি আর গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা, অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষানো কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লগাতার প্রয়াসরত হে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতি কো আধুনিক আর কিষানো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হে।
3: ছোটা কিষান বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা হে।

এতক্ষণ কিষাণ বাণী শুনলেন। আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এয়ার অ্যাপসে। আকাশবাণী কৈলা শহর, অল্প কিছুক্ষণ পর ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী আগরতলা যতন খাকা হামিয়া ফারি চেঙ্গ তিনি হরনি ককবর পান্ডা পান্ডানি পৈল তিনি খনার জাগনাই হাবানি কক পান্ডা খনার জাগনাই ইম্পর্টেন্স অফ সয়েল এন্ড রেইন ওয়াটার কনজারভেশন রোগী ককলাম সাউই খনার নাই বরম গনাং সুধি দেববর্মা
1: সানজা জরানি হাবানি কক পান্ডানো খানানি খাসঙ্গই তংরাই তাকুকতে বুকুক সঙ্গন সঙ্গ পুইলানো খাকসং মাতাই হামবাইয়া ফারি সঙ্গ তিনি বহাইনো হাই হাবানি কক পান্ডানো সঙ্গ চেংলাইনি হানি আসুক লাখে তিনি হাবানি কক পান্ডাও সঙ্গ

0: importance of soil and water conservation as the nation cox line in Asulaka. Sung O Cogno, each group Simon and Bagui, Sung Sinist Studio Work of Ogoti Peke, Agri Inspector Boron Ganang, Sudir de Borman, Gesarno Pulano, Colomka,
1: and Colomka.
0: Sir Pulano Cocai High. Tabu watinimal, jepro jorawa kebang bawa watui, hea kaba kisa kom wawa.
1: Ancholisin tibra hawa, seng bat sorik yakte hijab kainai kya, ekwishon timi chobisho mm millimeter rock rainfall tongo, abon bising tangi yawa hayeng, global warming ni bagise, watui jora jora kebango, kisa kom wongo. Nadis seng tung pruko bele kutung, tung mari, kasang pruko bele kasang, ng tango. Engke jepro wati bawa apruke wati rup rup ek nagre koyekta din abar khoran ranse februke khoran
0: rasin thangre
1: hajing panthar beng ranse thangboyo aboni yafang no rik laina thangke abor nai di jingje hatam phuritam phuri jibo khetar bare bare suayo abon bagi asfel ni je hani je tirok abo erosion ranse kasalango Engke asuai mani gono gono jotu suayo asukmina sing arani hani tino sing fran maklayo ngetung mari je bangkok mani asumoi sing tam klay je tebu nugo je glacier melting hani kaisa borof goliu simole borof ko jemon borof goliu goline abo phaite phaite samudra prishtho atit khosogoi thango engke afro tam mai poribesh ni sini ekta barsemon je nostong thango anostong mani abone ekta dai thango Engke jengabo taibo nugo chini aro ta chini je mikteng thaikteng bari chorani je mani theimarok abi singo kaisa phut ni chin tongo a chin no barse mane edik sedik khlaikibo na nostongo
0: acha
1: abon te main karon
0: tabuk to watui to jepro jorawo komwao ta mukhi tingro phano kebang tung khang ka kai khoise thangor nugo ta tomong ang wan suga abo tui ro kisa মানে রানসিনো থাং না আবো বেলেনি রানসনা হানি বগিন আংওয়ান সুগতা তাবু কামি রগো ফানো তাবু কুয়ারো আগি তো তাবু দাসু কুয়ারো তঙ্গ জাগ তঙ্গ কই আবু কুয়ারো খনা থাং তিনি গা কাই আগি কই কিসা খু গা কানি দাতি মান জগত তুই কে তাবু খাই দই মান জা গিয়া
1: বা দতিন কুরকে দতিন মান পাঁচ হাজার ড কুরকে মান 10 12 রগ নাং থঙ্গ তা কে নাই শহর অঞ্চলব আবাহিন নং কুয়া কুরতিনি বা কলকাই তিনি আগে ত্রিশ বিশ ত্রিশ ফুট রক কাইখানে মানো এক সত্তর আশি একশো ফুট রক আবহাইকে পাইপ নমা কাইও
0: তামনি বাগে আবহাই আসো তুই নি আবো লেয়ার একটা আবো তলাও ডাকলাইসুক থাকা নাকি তামনি বাগে আবহাই রং খান স্যার
1: আবো আবন যে তুই যখন তুংফুরুকে বেলাই তুং মারি নিয়ে চিনি যে কুতুং বাই আবো রানসে থাঙ্গো হারে যেটা চিং তুই আটকি তুন যা চিং ওয়াতি ফেব্রু রগ অনেক সময় চিনি তুই কসং মানো চিং বাথারি নারিয়াকে আুই তাম হা বিং হা বিঙিয়া হা ও জেলে আর তুই তংলা মতো আুই বাথক মুখ্রি বাথক মুখ্রি আবো যত তুই কসক থাঙ্গ তুই বাথাইয়ং দো আসুন আইন তলাবো থুকসাই থাকছে নাই
0: হাইছে না
1: হাইকে তুই রান সাই থাং তলানি
0: রম দি তাবুক তো ওয়াতুই ভাই দো
1: হাই দো
0: ফাইমিনি আগুলো সং ও ওয়াতুই ন ভাইকে সং নারা গৈনাই সামঙ্গো সং ফনাঙ্গাই মা
1: পারাম কামি
0: কামি আমসয়ে
1: ফনা জে জায়গা ফনো সং ওয়ান সুক তাই ক্লাই খাবো ন জে সিনি নাংমানি বাগে সং জে তুই নাঙ্গো আতি ন সং জরা জরা মানজা মানজা কে সং তাম ফাইনে অ তাক সং জে ওয়াতি ফুরু ন সং তাম পারাম তুই জে ছন নি নক গন থাংলাই গরাই আর সং চারিদিকে গুরি বুইনাই কাইসা টেস্ট রূপ ন মানে বন পিভিসি পাইপ বাই ফ্লাইনাই আ ন ওয়াখক মানে ওয়া কতটি ওয়াকক বুকলাই
0: ওয়া কতনি ওয়াকক বাও হেবগই নাই
1: হেবগই চার দিকে যদি খাসে রিখে খাসে রুই নাই চিন্তা কই নাই আতেই না একটা নির্দিষ্ট জায়গা ও ঠিক লাই লাই নাই যেটা যেটা সিন্ড্রাম ফান ঠিক লাই কিয়া হ্যাঁ যেটা চিনি মুরা আমচয়নি নগিয়া সমতলনি নক কে চিন্তা কই নাই আর নকনি তুই ন কাইসা কুয়া খুরনাই কুয়া খুরি নাই আর কুয়া বাবা চিং বাথাগ্রি নাই পুইলা বাথাগ্রি উই নাই আর যে ওভার ফ্লুং তোমানি আর তুই নাকাইসা কুয়া খাইনাই বা খেতাও চিং থেউইনাই আপনার কেসার কাইসা বুদ্ধি ব্যবস্থা মাখাইনাই কারণ এদি কাইসা একশো স্কোয়ার মিটার যদি না আবাহিকে কাইসা নখুং ন হিসাব খাই চিং খাইকে আর পাঁচ পঞ্চাশ হাজার লিটার সে তুই চিং নারগি মানো আর তুই না চিং ড্রাম তন মানো হ্যাঁ কোনো পলিথিন রি বা তুই
0: কুয়াও
1: খিগলাই কে আর খিগলাই মানে তিলে আর দিন মানজক থাকবো আবার একটা পদ্ধতি তাই সে দ্বিতীয়

0: পদ্ধতি হিংকে নাম খাই নাই নজে কুয়া খুর আুয়াও তুই বাতক পুরু তাম তুই যখন পুঙ্গ আরও কাইসা কল কাই নাই আ কল বাই তিথি সাই নাই চিনি নামুকমণি খেতরগ মুখিং কাইথিনি বা কিচেন গার্ডেন কাইসা শাক সবজি নক গানা গিয়ে নেখাইমানি আর গরি মানো আবো একটা পদ্ধতি তাই কিসে পদ্ধতি আবার গবং পদ্ধতি দো যেমন ত্রিপুরাও 74% তামন ওয়াত ইন্টি আশা আসাই খেতখলা যাই যাও
1: হালাখাইনকে
0: আপ্রু তামখাইনে যন রানথাইয়া বাকি নাই কাইসা কুয়ান যদি খুরই ওয়াতি ফাইনার সিগান খুরই নাই আর যদি পলিথিন বন্তি পলিথিন যেমন 250 মাইক্রন এল ই এল ডি পি ই নি কাইসা ব্ল্যাক বা এগ্রিফিল্ম পলিথিন যেন বই তনখে আর তুই বাতা রিটন মানো
1: আচ্ছা
0: ওকে আ তুই বাতাক যাক যখন চিন কাম নাঙ্গ আপনার যেন ইউজ খাইলাই মানো আ তুই আবো হিকে তনখাই কিন্তু তুই রানসি থাঙ্গ আপনার যেন পলিথিন যে বারা তো মানো হুঁকে যেন আবো খলবই কুয়ান খলবই তান্নি আবো হে ব্যবস্থা খাই তনকে যেন অনেকাংশে তিন
1: তমন খলবি হাঙ্গাকাই সাতুং নাঙ্গেনি আবো রানসাই থাঙ্গন
0: তুই রানসাই তাতিন ওকে এমনি বিথিব্রাই নংরি তন মানো তিরান ইয়ানি কেবাম পদ্ধতি তংলে রম দি যেন আরও যদি নিম কে মানে নিম বুতি ফানো 10 ml খোলাই পার স্কোয়ার মিটারও রে তনকে আতি কিন্তু দই রানিয়া তাই তাম চিনি পদ্ধতি তং মেদি যেন সনব্লাই রক খলবি তনখে চিনি খাল বিল মিটলেন রক করক বান রক খাই তন জায়গা যেন বহংব্লাই রে তন রে তনে বহং বলাই কাতি রে উই যেন আবার তনখেবো রানমান কম থাঙ্গ
1: তমুক ও সাতং কলাই হাঙ্কাই দই রানমানি কিসা ক ইয়াকা গোটা
0: একাগি দো এনকি সঙ্গাবন বাকি মাংখনাই তাকিসা দো যেটা তুই চিনি তাক মুরান নক মুরান নক যা ওয়ান সকলাই মুরান নক নি যখন তৈকলাই আ মুরান তুই একটা স্লুবর তুই কসকলাম
1: হারুং খাই
0: হারুং খাই সঙ্গে আরও যেন কেবেন কসংখ্লাইনাই বন হালাপ যদি হালাপ রক্তানি সঙ্গবারি রতন খাঙ্কে প্রিমু সম সঙ্গে আবো বিনি আরও কয়েকটা পদ্ধতি মা খাই নাই যেমন এগ্রো ফরেস্ট্রি বেস যদি না রাখে নেন আবো যেন খেত সমতল নাকি বা সাজগেই পেডিল্যান্ড বা ফিল খাই স্রামই তো নাই টান টানি নেই লাই খাওই সিয়ংবাড়ি আনতে ওয়াতি মলনি সিগাং ন তাই সে দঙ্গ যাবো সিস্টেম যেটা নাগাল্যান্ডও খেঙ্গি দঙ্গ হালাপন টান টানি থেকে থাকা থেকা থাকলে প্রতিটি দাব খাই টানি তনো তাই দলকে আও আতিনতি যখন ফাইও আবো কাইসে দাবো খেলাইও তাকে দাব তৈকে কসক না খেলাই যেন তুই কসক মানে যত কেবেন কসং কেবেন কসং খাই নেই তুই গুগুরি গুগুরি খিখলাই কসরি মাংখে আসুন না হাও তুই হাবো আটকেই বতঙ্গ এনকে আবো ওখা একটা পদ্ধতি পানি খেতি পদ্ধতি এনকে যেন তামখানে হালাপ যখন টানো আ টানফ্রো যেন প্রতিটি হালাপন তুই কাইসা স্লুপ কাইসা থেকনা ফাই ফাই নেই বারি মাসা ফাইনে তেকিসা তুই তুই থানানি আর তুই থামা লামকে চিন্তা ফাইনে তেকিসা বুফাং কাইরো নাই বুফাং কথন
1: আচ্ছা
0: যেটা কষা খাই মেয়ে তুই বাদাম মানা যাক মাংখে আ তুই অনেকাংশ ন কাকা সুযাগ নাই সুযাগে যা বাইকে চিনি নাংকুকমানি যে জায়গা ও যেন ব্যবহার খাই মানো বাট যেন জেতলাং না মুসুঙ্গ আরও তলাং মানো যেন বন খাল চকই তলাঙ্গি নাই চিনি আকুয়াও তলাং মানো পার্কুলেশন ট্যাঙ্ক খাইতান মানো
1: যেন যেপুর মুখিং কাইনি খা বা খেত মাই কাইনি যেন আরো নানাইনে যেন তুই যেন সবই না রাখা হাঙ্গাকাই যেন যেপুর নাঙ্গো আপুর যেন ইউজ খাইমা গামা হাইতে
0: তাও প্রায় বরক প্রায় কামিং আমসে নগানে মোরা সাকাও চেয়ারপানা ট্যাঙ্কি খাইনাই পাকানি ট্যাঙ্কি খাইনাবো তাম খাই ওয়া তিনটি যখন ফাইও আ পাকান ট্যাঙ্কিও স্টক ফাইও আর থেকে সে পাইপ বাই নিনি যে বাগান বাগিছে ফসল হক নেন পাইপ বাই বন প্রতিটি বুফাং ইয়াফং ইয়াফং ইয়াফং রিমান আবার নেন পাইবেন যদি ড্রেন চ্যানেল সিস্টেম খাইনাকে আর বাকি কাইসানি অজন থেকে ড্রেন টানে আবো প্রতিটি থালিগুং বথাই ফুং বথাই সুগুঙ্গ আরও নাঙ্গি আতেইন ব্যবহার খাই মানে হাইবলে
1: স্যার এখানে বেলেঞ্জানি আবো নামানি কম স্যার যেন তো আগে হুক রক খাইলাই দাবো খাই খাইমা জাগাব এখানে হুক খাই রমদি হুক হগৈ জাবার সগৈ সঙ্গ মানে ইয়াগুলো ওয়াতই ওয়াবই
0: হারকে তো যাবার সগলাই জাবরা রুগ রুঙ্গই নাই বলং কত কত

0: বলুন তার নাই, তাই নেই ব্যাং না আর রুঙ্গ রুঙ্গি নেই, তারপরে আপনার সবই পেয়ে
1: গে সক মানে ইয়াগল তমুং ওয়াতি মল ওয়াতি ফাইকা হাঙাকাই আ ওয়াতি বাই বাক্সা আর নি হারব কসক গা হা কসকপুর রগে সং বাহাইকি আবনি ইয়াক নি সং মানে কাটি মানাই যাতে ও হা কসক গ্যাংনান বাগি
0: সং হুক তারাম চয় কবং মনুগ হুক তাক বয়া কিয়া হুক ক্লাইন টঙ্গ এবং বলং নি যত বুফাং চিকন কতর তানি ছকসে কি বলে আর ওয়াতি ক্লাই মানে ডাইরেক্ট ক্লাই নাই যে ওয়াতি নি ক্লাইকে আর নি হাসিং সেন্ট সিল্কি বা সয়েল নিউ যে ময়চার আর যে টস আর তোমলে আবর পুইলানো কষক খাইনাই, হ্যাঁ কষক খাইনাই আব আর হাসিং যে বোকরা কষকই হারুং সক ফাইনাই, হারুং সক ফাইনার সিকাং নেন আপনার মাওয়ান সকনাই যে আং তো হুক হক কাঠিক ন আং আনি যে ওয়াতিন বাই হাসিং কষকনাই তুই ডাইরেক্ট কষকই ফাইনাই আর টসবো কষকনাই আপনা কাতি বাকি কাইসা না কাইসা পদ্ধতি মানো নাই আর থাকে সুতরাং হুক খাইমানি যে সাইড বা আং থাইজিং সামানি যে কেবেন কসং যত তিন গুড়ি গুড়ি গুড়ি তুমানো আসুন তুই বাত থাঙ্গ যেন মাইকাই মাইন আ হুক নি কেসার কেসার কাইসে লাই দাব দাপে দাপে মাই মাইকাই আব দাব দাবে তৈরি খাইকানকে আরো আওয়াতিনটি আটকে ফেনাই আরো তাই যেন কাইমানো যেমন বেটিবার গ্রাস পায়রা গ্রাস রকমই তো দীনবন্ধু রক গ্রাস যেমন ও সাম বুথু বুথু আপন আবো নাইকে অনেক
1: মাইকাহিনী
0: দো কিন্তু ইয়ার গবং আবো আপন যেন কাসু কাইকে যেমন নেপিয়ার গ্রাস রক দোলে আবো হাই আবো গ্রিনিয়ার রক আবার রক কাইনাই যেন তিন আটকিরাই ব্যবস্থা মানায় হুকনি ক্ষেত্রে কারণ হুক ন আবসকে সিমি ওয়ান সঙ্গাবাই লাভ যে হুক খাইও যেন হালাপ মুরা কাইসা তেগেসা মুরা যেন তো হুক খাইলাই আ হুক খাইমানী মুরা কাইসা বে তেগেসানি নিশ্চয় কাইসা লুঙ্গা দো আর যখন কসক ফাইনে আপনাকে চিন্তা মান সকনাই আর কাইসা বান চিং থেরি মাংখে এম হুকটি ইয়াফং তলাবো বান থেরিকে চিং আয়ং দুইটা স্লুপ নি যে তুই কসক ফাইমানি আ কসকে কাইসে বানো ক্লাই ফাইনাই ক্লাই ফাইগাকে আর বাননি তৈন নেন বিভিন্ন জায়গা যে হুক নি ক্লাইমানি আর তলানি বাননি তুই বাই বান বাকি ক্ষেত্রক নেন যখন তবে হুক খাই না থাকতিনি কেবল খাইনাই কেসা দাপে দাপে থাসিং যে যাব সিস্টেম সামনি চেয়ার হায় আবার প্রতিটি স্টেপ বাই স্টেপ খাইনাই তিন কসকানি আর ব্যবস্থা অবশ্যই খাইন নাগ আবার হে খাইয়াকে যেন উপায় করি আর হুক যে খাইও আবনি সাগানি সিমি তিন বাতারি নাই নেন অনেক সময় ওয়াকক বাইব তুপ মানো নগো সিন পারাম বা সঙ্গ অনেক বরমুরা বা অনেক কুসু কুসু খাতে থাকে সুতাম নুক
1: ওয়াকি
0: নাই আয়ং মুরাও কাইসনের বই আর যে জরানি হাই ফাইমানি আ ফাইমানো যেন ইয়ং তলা অতনই গলা বৃক্ষক বা ইউজ খাই যে জায়গা নাঙ্গ যেন আবো হাই আবোকে বেম্বু ড্রিপ ইরিগেশন সিস্টেম হতাব ন আবাহে যেন খাইমানো চিনি আপ্রুকে যেন যে চিনি যে ক্রপ খাইতন মানে আ ক্রপ সঠিকভাবে ইউজ খাইমানো হ্যাঁকে বছর যেভাবে তুই কষকি থাঙ্গ হা কষকি থাঙ্গ আ হান সঙ্গে আট কিনে নিবম তুই নামাই বা সমুদ্র বা চিনি ডাইরেক্ট তুই শিলুঙ্গ যাতে থাঙে ওই হান বো আট কিনে সঙ্গাব কিছুটা চিন্তাধারা আবো হাইন বাকিছে আবন আবো সারা পদ্রে পদ পদ্ধতি দো যেমন যেন ওয়াতিনে ওয়ানসকি সিমি রেইনফেড কালটিভেশন দো ইরিগেশন বাই খাইজাক দো তাও যেন পারামসে রক ওয়াতি গরিফুর সুতামনু বেবাংন খিল বেবাং ক্ষেত্র তাই মুখি
1: থাকি
0: ক্ষেত্র ফাটি থাকবো অলরেডি
1: আর ওয়াতি ফাইন বাকি খাবো মানে ফাইয়া আবো
0: আবো আপ্রুণ সাগ কক যেটা যেন যে চিনি যে ক্লাইমেট চেঞ্জ যেন থাকি আগে গবং ফাইয়া তা গবং ফাইয়া আর ক্লাইমেট চেঞ্জ যেন থাকি আপনার তো যেন কোন খাইনা করি ক্লাইমেট তো যেন ক্লাইমেট কিন্তু ওয়াতিন যেন বাকে নারগনাই আইন
1: যেন
0: আপার্কুলেশন ট্যাঙ্ক খাইনাই যে ট্যাঙ্ক যেন ইউজ খাইনাই আইলে যেন চিনি বাড়ি বা ক্ষেত্র খাইমানো আবসে কক আপন বাকি ওয়াতিন তিন যেন গবং কক নারগিনাই আপনার যেন কারণ যেন ট্যাঙ্ক কালাইনাই চিনি পুখুরি চপনাই বানো চপনাই বাননি সিমি আতিনে ইউজ খাইনাই আবহাওয়া আপুর যেন নাইলা মেশিনও বাই বিভিন্ন জিনিস সামগ্রী
1: তাবুক তো ওয়াতি তো

0: orang
1: orang kakai
0: tumung wati bo kebang ma ang jenuk jang man hingkakai wati to kosom botongo kupur botongo aboki tamni bagai ama hai wati nungi jaman kebang kuk no wati nyo wati ntunyo nungi mano ngka a wati ntunyo nungi jaman abo kuwi kuwi ja abo musu zauti
1: ang lebek tiko toba on sanai nje wati ntunyo la tino la tanung di bot lai wati ntunyo la tang tini seng tang ini ya abon karon ke seng je wati ntunyo abo uri uri fe mani aro tong mano anek sumoi nini tamo pote pot dula balu jaman haduli rok tong mano kebang ma keto wata uktos witi birai ribo বিটি বিরাই বাই নকবার বাই কাজ হব কে আরনি কতগুলি চিনি সাগর নাইমিয়া আবহাই জার্ম তং নাই নিশ্চয় হ্যাঁ আবর ববাই ধুল জাগি ফাইক মানে আওয়াতে ফাইকে নংতাম মানে কোন কোন সময় নাই দি ওয়াতে কসম ওয়াও এক্সেস সোডিয়াম রক আবর ন সংতাম খাই জং আবো সাকিব কসম ল কসম
0: কসম ল কসম
1: তাই সে তং জং কলসেফুল যেমন নু হাই লেয়ার গনা মানে এক্সেস ক্লোরিন যেটা আয়রন
0: চাইরন
1: তং আবরগ্ন সুং নু না কই গ্যা নিং আবো বউতি কা হম বউতি হামিয়া সাইমানা কে পরীক্ষা সনাগু নাই
0: আবো তো কম
1: পরীক্ষা সারা তো নিং হঠাৎ ক্লাই ওয়াতিন দি কা হম নেই হঠাৎ যুক্তি ক্লাই তো নং মাংলা তাই সে তং যেমন ওয়াতিন তিন না যে চুন গনা মানে সুন্দর গনা রকম মানো জং তো গ্রাউন্ড ওয়াটার নি নিং প্রুফানসি যেটা সুন্দর গনা হ্যাঁ ক্যালসিয়াম এক্সেস ক্যালসিয়াম রক আমি রং মাসে জং বুহাং গরিমা পর্যন্ত সে অনেক সময় কঠিন তো কুমড়ো গরিকে কুমড়ো তো চা বাহির সিমিয়া তুই কসম রক হ্যাঁ কে আবো নিং নিং খে গ্রাউন্ড ওয়াটার নচিন বই কাহাম কুক আরো কারণ চিংাবো তো 80% বন্ধ চিং আরো নির্ভর করে আরো তুই বেশি জিনিস সরি সাইস্টেন বাকি চিং লাইক হ্যাঁ
0: কেবং মা হাইক লাইক রম দে তাবো ওয়াতিনি তুই সং নংমানো কারে মুখি তুং রক বস সোলাই মামুই রক সঙ্গ
1: সংমানো
0: আবো বসু জরতে আবো সিনি সাকিন বই কাহাম আবো ও হাতলেন তুই বেশি সং মানে মুখি তুং রক সোই বা মাই সংসামানি বাই ও যে ওয়াতিন তুই না রাগে সিং সং মানে আবো ফেড ফেলাই
1: মোরা মোরা ওয়াতি যে ফাইমানি তো আবো মহিদং সুতি নে কোন এফেক্ট না কই গিয়া কারণ আবো তিক ওয়াতি তো আছেন নখন সেমন যে বব মহিদং জারলে সুইমান বব সিং ইয়াকুং সুইমান বব সিং ফাদার থাং তিন তলাং মান বা চিনি তেতু তিনি রি সুতি নে জং বাকে বব না ইউজ লাইলাই মান আবো তো জং নরমালি নু সাই মান যে তো নখন
0: ওয়াতিন জা তো ও ওয়াতিন জা তো গিয়া বা
1: তুকু তুকু না রক্সি মিলে
0: খক তো গিয়া কে ও ওয়াতিন তিবে সুচিন
1: কামন চুমন সুই মানো আবু মানো যেটা ওয়াটিন তিন নয় উইনে হাতলান তিন নি ওয়াটিন তিন শুধু মাত্র যেটা চিং বানতান রকলাই তনকে আরো যে নিও যে ফুলের সামানি পলিথিন রিনাই 250 মাইক্রন বাই যে পলিথিন খাই তনমানি আর জায়গাবার নিন ইউজ খাইনাবো গিতাম খাইনি টক টুকুনানি ওয়াক টুকুনানি বা তাকুম রক রেখে বা তাকুম রক রিনে আরো নিনি সামঙ্গ ফুনাংমানকা নগনি নগ নুখুংনি রং ফুসা জিথিনি আর বান কতর হংকে তো নিং আবো আরো ফিউগিনছে মানকা আবো হাইছে আমগিন ও চিং তার সাথে সাথে আরো সহিউকা হংকে যে এটা নিনি জার্ম করে জার্ম ফ্রি জার্ম ব্যাকটেরিয়াল রক করে প্যাথোজেনিক কোনো অর্গানিজম করে আবাই তিনজন নিং নিংলি হাতলেন তুই গেলে কিসা ট্রিটমেন্ট খাইকেন নিং আবো নিং মানো বেশি কই খাটি তনিব নং মানো আবন বগি জং আও হাতরানি তে ন বেশি বেহর মা
0: আ কোবাং কুক ন সং ওয়াতিনি তু ন নং ইয়াবুই
1: ওয়াতিনি
0: তু ন নং ইয়াবুই
1: হাতরানি তে ন সং নং লাই
0: নকাই সাও অংকাই হাইবন ওয়াতিনি তু ন খাটি সং টম মুকি তেং র কোবাং মা সামুং তু সং খলাই মানো নং খাই তো আবো সিনি সাকি
1: বাগে নি আবো তো
0: সাইয়া ন
1: কং গাই জং রাই কত অং গ সাখা মিং গ
0: নকাই ত্রিপ্র হাস্তে ও ব তুই র তুরু তুরু মান থাকে আঙ্গে
1: মান থাকে আঙ্গে থাকা
0: এই থাকা আঙ্কা আবো কি সিন তিরবা হাস্তে সিমিদা নাকি কোবনে হাস্তে বদা আমা হাই তিরো মান থাকে
1: আসলে মার্কিন যুক্তরাষ্ট্র নি কাইসা সায়েন্স অ্যাডভান্স নে জার্নাল নখমানি আর সুনুখা সারা পৃথিবী নে বিশ্ব 400 কোটি বড় খাইতা উক্তি মান থাকে বেলাই খে ইয়ামরে কামরে তিনি বাগই কষ্ট মারাই তঙ্গ বড় বস্ত্র বাইসাছে টিকা হামানিয়া মাস কাইসাছে ফানছে টিকা হামানিয়া আবন বাকি খুব কষ্ট দঙ্গ আমি বেশি গছে চিং বারো অত্তাইশ ন আবার বেশি সংখ্যা বেশি নুগ আরও সিজাক দঙ্গ পাকিস্তান নাইজেরিয়া রক বাংলাদেশ আবহাই রক আ গবেষণা রক খাইনাই মানে ও নুকজাখা আরও বরক খুব তৈনি অভাব দ পাকিস্তান ন কারিব যে নাইজেরিয়া রক প্রায় অর্ধেক বরক ন চারশো কোটি নিশ্চয় অর্ধেক বরক তাও আতেই ন মান

এবং দিব দামচে নেই তামই সতীব্রীচি বা খনার জাগান সময় তামই খনার নয় সুধন দেববর্মা সানজা দামসিনীও খনার জাগান ডাক্তারনি পান্ডাও খনার জাগনে খনা সিজনাল ফিভার ফর চাইল্ড নরগই কগলাম সাওয়াই খনার নয় ডক্টর চয়ন চাকমা আপনি ইয়াগুলো খনার জাগনাই বিমলা দেববর্মানি খরঙ্গ জাদুনির চাপমু আশোক জোড়া খনানি পান্ডানি অভিভূতং সাকলা যাক্ষা তাবো খনার জাগাই দঙ্গ জাদুনির চাপমু পূর্ণরূপিনী খরঙ্গ

আশোক জোড়া পূর্ণারূপিণী নিখরাঙ্গ যাদুনির চাপ মুখনার জাখা আকাশবাণী আগরতলা অভিনয় লগিন তিনি নিয়ে হর্ণিক অবরক পান্দা অরণ্য পাইখা যতন হরকাহা।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ। এরপর পরে শুনবেন স্থানীয় ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ একাদশতম ব্রিকস বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খাট্টার বলেছেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানি ক্ষেত্রে নিহিত আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করেছেন। দিনটি আজ সংবিধান হত্যা দিবস হিসেবে

পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন পশ্চিমবঙ্গের কলকাতায় গুদামের শেড, নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। এদিকে ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ সংশ্লিষ্ট এলাকা। সরকার পাসপোর্টের নতুন আবেদন বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে নেতৃবৃন্দ ভেনেজুয়েলা বিধ্বংসী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে আজ ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ IGF এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত

বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনো পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে আজ ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ IGF এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছন। সেটার অধীনে বার্ষিক প্রায় 48 বিলিয়ন পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এই সুযোগকে কাজে লাগানোর জন্য দুই দেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে।

0: ব্রিক্স সভাপতিত্বের অধীনে হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ একাদশতম ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী, উপমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের মূল দিকগুলি নিয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে সহযোগিতা বাড়িয়ে তোলার ক্ষেত্রেও তাদের মধ্যে কথা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খাট্টার বলেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানি ক্ষেত্রে নিহিত রয়েছে।
1: Excellencies, energy remains fundamental to economic growth, social progress and human development. Affordable, reliable and sustainable energy is indispensable for achieving our developmental aspirations and the sustainable development goals. India assumes the BRICS chairship at a time when the global energy landscape is undergoing a profound transformation.
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি আজ হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরি জানান, বৈঠকে দুই নেতা শক্তিক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কথা বলেছেন। আলোচনা, অংশীদারিত্ব এবং পারস্পরিক লাভজনক আদান প্রদান বাড়িয়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ সংসদ ভবনে 10 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে রয়েছেন তেলুগু দেশম পার্টির সানা সতীশবাবু, বিজয় চিন্তাকালায়া, বাসাম রামকৃষ্ণা এবং জনসেনা পার্টির লিঙ্গামানিনী রমেশ। এরা সকলেই অন্ধ্রপ্রদেশ থেকে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আজ অরুণাচল প্রদেশের বিজেপি সদস্য তাই তাগাগ ও ওড়িশার বিজেপি সদস্য দেবাশিস সামন্ত রায় শপথ বাক্য পাঠ করেন। আজ সংবিধান হত্যা দিবস। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদকে কাজে লাগিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধান হত্যা দিবসের ওপর লেখা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি কবিতার লাইন পাঠ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, ভারতের জরুরি অবস্থার সময় গণতন্ত্রের ওপর যে বাধা নিষেধ আরোপ ও দমবন্ধ করার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল তারই বহিঃপ্রকাশ এই কবিতা।
2: जब आपातकाल को एक वर्ष हो गया तो अटल जी ने एक कविता लिखी और उन्होंने उस समय की मनस्थिति का वर्णन अपनी कविता में किया है। झुलसाता जेठ मास शरद चांदनी उदार, झुलसाता जेठ मास शरद चांदनी उदार, सिसकी भरते सावन का अंतर्गत रीत गया, एक बरस बीत गया।
3: सीख चौ में सिमटा जब किंतु विकल प्राण बिहग, धरती से अंबर तक बुझा मुक्ति गीत गया, एक बरस बीत गया, एक बरस।
0: প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামী 27 থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতীয় রেলকে বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের পছন্দের মাধ্যম হিসেবে গড়ে তুলতে দপ্তরের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। সিমেন্ট এবং লবণের মতো পণ্য পরিবহনের

0: সাম্প্রতিক সময়ে বিশেষভাবে তৈরি ওয়াগনের কার্যকারিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি এই মর্মান্তিক ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছিলেন। উল্লেখ্য, কলকাতা তারাতলায় নির্মীয়মান গোডাউনে শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। গতকাল দুপুরের পর থেকে একটানা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ বিকেলে ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হচ্ছে। মুহুর্মুহু বজ্রপাত এবং প্রবল বৃষ্টির মধ্যে সর্বতো চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে উদ্ধার কাজ চালু রাখার। এখনও বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। এদিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে আজ দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। 2/24 এবং কলকাতার বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। ভেনেজুয়েলার শক্তিশালী জোড়া ভূমিকম্পে সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত 164 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 1,000। যদিও বেসরকারি মতে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। সেদেশে কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডলসি রড্রিগেজ বলেছেন, গত রাতে 7.2 এবং 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে একাধিক আবাসন ও বহুতল মুহূর্তে ভেঙে পড়েছে। রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যের এক ভাষণে তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পঠন পাঠন এবং জরুরি নয় এমন কার্যকলাপ বন্ধ রাখার কথা জানান। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্প ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও সেদেশের বাসিন্দাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। শোক ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যান্তেজ, মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাম সহ অন্যরা। সরকার 36 পাতার নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করেছে। আগামী 1 জুন থেকে সংবিধান সংশোধন নীতি কার্যকর হতে চলেছে। আবার পড়ছি, আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রিইস্যু করার জন্য 5,000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3,500 টাকা। এ ধরনের পাসপোর্ট তৎকাল পরিষেবায় পেতে হলে 6,000 টাকা লাগবে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 9 ওভার 1 বলে 2 উইকেটে 60 রান করেছে। ফুটবল বিশ্বকাপে আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে ও ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর 2টি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলকাতায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি শাক হামতাই নকুং হামক্রাইনাইকুং ত্রিপুরা হাফাং বাই লুকো হামক্রাইনি বাগে আওয়াই যা।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিবেশ সুভাষ দেববর্মা তিনি ককতুমা ববাগ রকংখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী ও তালনি নিশিসা সালমারি সেসেলস বেরেমাও থাঙ্গান তিনি হাক্তর গনঙ্গী সংবিধান হত্যা দিবস পালাইজাগী দঙ্গ মন্ত্রী বখরকনি অ্যাক্ট ইস্ট রাজ্যানী বাকি রেল তাই লাহার মানজু মঙ্গ খবৈ জুদা জুদা দিকল ত্রিপুরা দশা জাগখাই বসকাঙ্গী দঙ্গ হই সাকা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা উলথাম ডিভিশন লীগ ফুটবল বাতালি মঙ্গ তিনি সিমনা তমাকারী ফুটবল ক্লাব তাই ইকফাই ফুটবল ক্লাব কপ্লাই ইংখা

টাবুক ককটুমা শুক্রবৈ মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী ও তাল নিচিসা সালমারি সেসেলস বেড়ামাও থাঙ্গানো নখা সালতামনি বেড়ামাও ব সেসেলস বসং সালনি রংসাক তের পালাইমা পান্ডাও মানজাগানো ও বেড়াইমা জরা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী সেসেলস মন্ত্রীপক্ষ হারমিনি বাই বখাকনী কগলাম সালাইমাও আচুগুই তাই বখাকনী জুদা জুদা বাবাইন তুই কগলাম সালাইয়ানো মন্ত্রীপক্ষ সেসেলস বসং সংসদ ককনারগানো তাই আরব ভারত টংনাইরক বাই ব কগলাম সালাইয়ানো তিনি হাক্তর গনাঙ্গী সংবিধান হত্যা দিবস পালাইজাগী দো অবনরগী রাষ্ট্রপক্ষ ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চিচুকু রা চিনিসিবা বিসি ইমার্জেন্সি টংহালকনি জরা লোকোফান খাতি নারগনাও জবা খাইলাইরকনি বখা খুলমা ইয়াফারকা হদালাম ম বরক ও ইমার্জেন্সি জরানো ভারতনি লাইবুমাও কাছে মোনাক জরা হই খুরসাখা বরক খুরসাই সাকা ও জরা ইয়কমুং মানমানি তাই খরংতিসানা ফানক মুথাক তনিজাখা সংবিধান হত্যা দিবস পালাইমা নাহার মুংখা থিনাঙ্গ লোকোফান তাই সংবিধানী সাকা অমতই তাই খাইজাগিয়া উনানি মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী সাকা সেবা পর্ব তাই আজাদি কা অমৃত উৎসব মহোৎসব বাই হাফংনি চেতন রক লাইবুমা রোগজাক হজাকমু বাংরানা হুকুমু মতন খাতি নারগনা তাই বসং থানচানো গ্রাক খাইমা সেব বাই সংবিধানী ফান্ড গ্রাক খাইও হদালামো কেন্দ্রনি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতনি কক খাল কাইসা শেয়ার খাইয়ে মন্ত্রীপক্ষ অকগ্ন সাকা অ কক খাল মোসং শেখাওয়াত চিচুকু রা চিনিসিবানি চিমি চিনিচিচুকু চিনিচি সিনি বিশিও নাংকমা জরানি ককনো খুরচাওই সাকা ইমার্জেন্সি টংহালগ টংমারি ইয়কমা মানজাক ভারতনি লাইবুমানো কাইসা কটর চ্যালেঞ্জ ব সাকা ও ইমার্জেন্সি হালক ফুনুমারি রেখা সংবিধানী নাইমথাংনি সেব কেবেল উংথাই তাই লুকরকনি টংরাইজা দেরারজাকাই লুকোফানম থারক বম বমতৈখে সেব মুং খাইয়ী মানো মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী তিনি ভারত এমাজননি খক ব্রিচিসার বিলিয়ন মার্কিন ডলার রেকর্ড রাং বকসিনমুং লামসকা দিল্লি কতালো আমজ এমাজননি সিইও এন্টি জেসি বাই মালাইমা ইয়াগুলো হদালামো বসাকা ও রাং বকসিনমুং শিখলা হদানি বাকি কতাল টং সংনি সেব সুনামতি সাবানো বতাইব সাকা অব ভারত ত রাং বকসিনমুঙ্গ হায়ুংনি বখাকতৈ বাঙ্গৈ টংমা মুসুংমানি ফুনুংমারি আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই টংবায়ো আকাশবাণী ককটমানী আপডেট মানা বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো মন্ত্রীপক্ষনি অ্যাক্ট ইস্ট রায়দানি বাকি রেল তাই লাহার মানজুমুং খবৈ জুদা জুদা দিখল ত্রিপুরা বুসকাঙ্গী টঙ্গ হই সাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সিফাইজল হাঙ্কর রং সা খাম তাই রেভিনিউ কাইনিচি হামক্রাই গনাং তাংবতাং চেঙ্গি হলংথং কাইমা পান্ডাও বম কক সাকা বিশালগড়নি লাল সিংমুরা পুইলা বেরেমনি সা খামনকনি নখলাও সংসারজাক ও পান্ডা মন্ত্রীকরা তৈব সাকা কাহাম নাইকল মুংনি সেব তাই হাফাংনি সেব রক লুকুরংনি নক নক থাঙ্গি সগৈ টঙ্গ রেমথাম পঞ্চায়েত জরা ই অফিস সেব চল খাইয়ে হাফাং নাইকল মুঙ্গ স্রাই স্রাই খাইনা সাকথারখা মন্ত্রীকরা তিনি লাল সিংমুরা পুইলা বেরেমনি সা খামনক দামনি চিব্রী সেবন চেঙ্গি রেখা আবুনি লগি লগি কাশী কতাল আয়ুষ্মান আরোগ্য মন্দির বক্সনগর সিএইচসি নি কোয়ার্টার কমপ্লেক্স বিশালগড় ইংলিশ মিডিয়াম রংনক নি কতাল নক নব খবই তাইব কিসাসক তাংবতাংন ভার্চুয়াল তৈ চেঙ্গি রেখা আবুনি সকাং ব বিশ্রামগঞ্জব সিপাইজলা হাঙ্কর সা খামনকনি হলংথং কাইকেরখা পান্ডা মানজাখা সিপাইজলা জিলা পরিষদনি কাজকুজুক অক্রা সুপ্রিয়া দাস দত্ত সাখাম সচিব কিরণ গিত্তে হাঙ্কর নাইকলফাং সিদ্ধার্থ শিব জয়সওয়াল ইয়াকবারা পুলিশ সুপার রাজীব সূত্রধর আকসং ভারতনি সংবিধান তাই লোকোফান ক্রাক খাইনাও মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী সেলাইয়াবই সামং তাঙ্গি টঙ্গ হই সাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সংবিধান হত্যা দিবস নরগৈ তিনি আগরতলা নজরুল ক্ষেত্র প্রদেশ বিজেপি নি চেতন বাই সংসাজা কগলাম সালাইমা পান্ডাও ব অকক সাকা

0: emergency tong halok kaisa munak jora hanei khursawai sakaluk rokni manthaino muthak tonei phano basai tongnani abuni naharmung tongnani montriokra saka montribokhrok narendra modi bharat haktorni sangbidhanni katharno khatiwi naraknawatai lukrokni manthai khati naraknawo manma barja yasakha banda hamkrai hodarung montri tingku rai pradesh bjp kasko abhishek debrai akosong koknarakha bjp ni kolesohor hankoro bohaino sangbidhan hatta divas palaijaka কক্নারেখা কলেশ্বর প্রপরিষদ নি ভাইস চেয়ারম্যান নীতিশ দে বিজেপি নি হাঙ্কর কাসকু বিমল কর কাসকু ইয়কু ডক্টর সুশান্ত সিংহ আকসং অতালনি নিশিদক সালমারি নিশিমি নিশিচার সালমারি জরা মারমার সালথাম হাফংনি লেলামং সাকলাইজাক টংফানো নিশিনি সালমারি চা সাল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল রুংনক কতর বত্তাই বিজেপি জিবিপি সাখাম নগ্নে আউটডোর তাই ডায়গনস্টিক সেফ ফিউজাক টংগান এজিএমসি তাই জিবিপি সাখামনকনি মেডিকেল সুপার ককমুং কাইসাও মকক্তমান রেখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তিনি ফতিগ্রাইনি দলগাঁও রেমচিনী রংনকনি কতাল মালাক নই সুনামজাক নগ্ন চেঙ্গি রেখা অনক সুনামাও রং বাইখ্যা খক সাহা রাজাক চার্সি সিনি রাসাই রং আরও মানজাকা উনকোটি জেলা পরিষদনি কাসককরা অমলেন্দু দাস হাঙ্কর নাইকলফাং মেগা জৈন বিলাসপুর পঞ্চায়েত বখরক সুরজিৎ দাস আকসং মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী অতালনি নিশিচার সালমারি ককটি সালনি ফুং দামচি সাও কাকাশবাণী মন কি বাত পান্ডাও হাক্তর তাই বই হাক্তরনি লুকরবই ককলাম সালাইয়েন অব অঙ্গানো মন কি বাতনি ফিল সারা থামচিবা বেরেমনি পান্ডা মন্ত্রীবখরক লুকুরকন বরকনি ওয়ানসংমা খাকামা কক্ন মন কি বাত তো সাহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবা নমো এপস লুকুরকনি ওয়ানসমুং রহরিমানানো টোল ফ্রি নাম্বার 1800117800 অন নাম্বার কল খাই হিন্দি এবার ইংরেজি কক বাই ওয়ানসমূন্য রেকর্ড খাই মানানো আবনো কারিব 1922 নাম্বার মিস কল রুই যে লিঙ্ক মানানো আবতৈন এসএমএস খাই মানবায়ন ফোন লাইন ও তালনি বসকাং সাল নৈচিদক জরা ফিয়কজক টংগানো ককথুমতাই আওয়াইমুং নাইখুং বিশিং কেন্দ্রনি সিবিসি আগরতলা ফিল্ড অফিসনি চেতন বাই সিবিআই জেলা হাঙ্কনি প্রমোদনগর জোনাল ডেভেলপমেন্ট হাবানকনি কনফারেন্স হল তিনি আলাইদা হজাকমুং সামুং বুতং সংসাজাখা পান্ডা মানজাখা প্রমোদনগর সাবজোনাল কমিটিনি চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার মানিকলাল দেববর্মা খড়কনি চেয়ারি নাইক্রিং অফিসার আচুক দেববর্মা তাই অস্টিন রিয়াং পান্ডা সবাই শুক্রবই ককনারেখা নৈসাই নৈশিদক হায়ং ফিফা কাপ ফুটবল গ্রুপ এ নি বেবাক মেচ পাইখ্যা মেক্সিকো চেকিয়ান থাম পুকচা গোলনি ফের বাই মেসিনী বেবাক মেচ কপলাইঙ্গি রাউন্ড ন থামচিনী ও কাসাকা তাই কাইসা মেচ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়ান সা বুকচা গোলনি ফের বাই মেজেনখা হায়ং কাপ পুইলা তাবুক ন বরক নক আউট কাসাকা ভারতনি জরানারকি তিনি হর দামসা সতি থামচি গ্রুপ ই নি পাইথাক মেচ কিন ইঙ্গানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকলজাক অরণি উলথাম ডিভিশন লীগ ফুটবল বাতালিয়ামঙ্গ তিনি থংমুং কাইনি ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম পুইলা থংলাইমা ও শিবনাতমাকারী ফুটবল ক্লাব চারনি গোলনি ফের বাই পান্ত স্পোর্টিং ক্লাব মেচানখা আবুন ইয়াগুলো অ থংলাইনাও ইকফাই ফুটবল ক্লাব চিসা বুকচাপ গোলনি ফের বাই সবুজ সঙ্গন মেচানখা বসকাং দামনি চিবুরীয় হাতেনি যত হাঙ্কর বেবাক ক ফেরাং কগৈ গোবাং খে ওয়াতুয়াইমন হই সাকলাইকা খনা সালনি তুমারি সাকাও থামচিদাম ডিগ্রি সেলসিয়াস তাই খামো নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানা গিনিও টংগনিমান তিনি সালনি তুমারি সাকাও থামচিচার দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস তাই খামব নৈশিচিনি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস টংগানো তিনি হাক্তর গনাঙ্গি সংবিধান হাতিয়া দিবস পালাইজাগৈ টঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈচিসা সালমারি সেলসিয়াস বেরেমাও থাঙ্গানো মন্ত্রীবক্রকনি এক ইট রায়দানি বাকে রেল তাই লাহার মানজুমুং খবৈ জুদা জুদা দিখলো ত্রিপুরা বসকাঙ্গি টঙ্গ হনে সাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা উলথাম ডিভিশন লীগ ফুটবল বাতালিমঙ্গ তিনি সিমনা তমাকারী ফুটবল ক্লাব তাই ইকফাই ফুটবল ক্লাব কপলাইংখা কক্তমা তিনি বাকে অরণ পাইখ্যা উলনি কক্তমা আওয়াইঙ্গানে খানা ফুং দামসিনি সতী বৃষিও
1: মনে রাখবেন যেসব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
2: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে
1: সংক্রমিত ব্যক্তির হাতে

0: আবার খেলে।
1: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
0: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
1: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
0: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই।
1: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলছে। দেশ জুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলিতে আজ মাঠে নামছে তিনটি গ্রুপের 12টি দেশ। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলছে। সিপাহীজলা জেলায় শিক্ষা, স্বাস্থ্য ও রাজস্ব দপ্তরের 20টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিশালগড়ের লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে সুশাসনের মাধ্যমে সরকারি পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস ব্যবস্থা চালু করে সরকার প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করেছে। মুখ্যমন্ত্রী আজ লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 24 ঘণ্টার পরিষেবার সূচনা করেন। পাশাপাশি তিনি 10টি নতুন আয়ুষ্মান আরোগ্য মন্দির, বক্সনগর সিএইচসি কোয়ার্টার কমপ্লেক্স, বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন ভবন সহ আরও বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন। এর আগে তিনি বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর প্রমুখ। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আজ ফটিকরায়ের ডোলুকাউ দ্বাদশ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন করেন। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 1,87,00,000 টাকা। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক মেঘা জৈন। সভাপতিত্ব করেন বিলাসপুর পঞ্চায়েতের প্রধান সুরজিৎ দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে সেবা পর্ব এবং আজাদী কা অমৃত মহোৎসবের মতো সরকারি উদ্যোগগুলো ঐতিহাসিক সচেতনতা বৃদ্ধি, সাংস্কৃতিক স্মৃতি সংরক্ষণ এবং জাতীয় একাত্মবোধ সুদৃঢ় করার মাধ্যমে সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করে। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের একটি প্রবন্ধ শেয়ার করে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। ওই প্রবন্ধে শ্রী শেখাওয়াত 1975 থেকে 1977 সালের জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে ধরে বলেন, জরুরি অবস্থা ছিল স্বাধীন ভারতের ইতিহাসে অন্যতম বড় একটি অগ্নি পরীক্ষা। তিনি বলেন, এই জরুরি অবস্থা প্রমাণ করেছে যে সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে এবং জনগণের স্বাধীনতা খর্ব করা হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কীভাবে চাপের মুখে পড়তে পারে। দেশ জুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। দেশে জরুরি অবস্থার ফলে নিপীড়িত মানুষদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে জরুরি অবস্থা চলাকালীন গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা সকল সাহসী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের সাহস ভারতের ইতিহাসের অন্ধকার সময়ে সংবিধানের চেতনাকে সুরক্ষিত রেখেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ সামাজিক মাধ্যমে দেশের জরুরি অবস্থার সময় গণতান্ত্রিক মূল্য বোধ রক্ষায় যারা দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, জরুরি অবস্থা একই সঙ্গে অসংখ্য সাধারণ নাগরিকের অসাধারণ সাহসকেও তুলে ধরেছিল। তিনি বলেন, সংবিধান 140 কোটি ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা, অধিকার ও কর্তব্যের প্রতিফলন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভারতের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ উন্নত রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংবিধান হত্যা দিবস উপলক্ষে আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত আলোচনা চক্রে তিনি এই কথা বলেন। জরুরি অবস্থাকে একটি অন্ধকার অধ্যায় হিসেবে অভিহিত করে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার দমন করে ক্ষমতা আঁকড়ে রাখাই ছিল একমাত্র উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের সংবিধান পবিত্রতা রক্ষায় কাজ করেছেন এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করেছেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়ও বক্তব্য রাখেন। বিজেপির কৈলাসহর স্থিত জেলা কার্যালয়ে সংবিধান হত্যা দিবস পালন করা হয়। বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, বিজেপির জেলা

সভাপতি বিমল কর, সহ সভাপতি ডক্টর সুশান্ত সিং, শিক্ষাবৃতি বিকাশেন্দু দেব প্রমুখ। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে সিপাহীজলা জেলার প্রমোদনগরের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসের কনফারেন্স হলে আজ এক বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বিষয় হিসেবে তুলে ধরা হয় জনগণনা 2026, নেশামুক্ত ভারত এবং পরিবেশ রক্ষায় এক পের মাকে নাম অভিযান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমোদনগর সাব জোনাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার মানিকলাল দেববর্মা। উক্ত বিষয়গুলো নিয়ে বিশদে বক্তব্য রাখেন দুই বিশেষজ্ঞ অফিসার আইচুক দেববর্মা এবং অস্ট্রিন রিয়াং। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে অফিস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আগামীকাল 26 জুন থেকে 28 জুন পরপর তিন দিন সরকারি ছুটি ঘোষণা থাকলেও আগামী 27 জুন চতুর্থ শনিবারে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। এজিএমসি ও জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন আগামী কাল পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। উদয়পুরে আজ গোমতী জেলাভিত্তিক বিশ্বদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোমতী জেলার অমরপুর, করবুক ও উদয়পুর মহকুমা থেকে মোট 12টি শিশু নাট্যদল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিচারকের রায়ে প্রথম স্থান অধিকার করে অভিমুখ নাট্যদল। এই দলটি রাজ্যভিত্তিক আসরে অংশ নেবে। রামনগরের শঙ্কর চৌমুহনীতে আজ দুপুরে একটি অ্যাপার্টমেন্টে বিস্ফোরণ হয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, বিস্ফোরণে ওই অ্যাপার্টমেন্ট সহ আশপাশের বেশ কয়েকটি ফ্ল্যাটের কিছু ক্ষতি হয়েছে। এই ঘটনায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী অগ্নিদগ্ধ হয়েছেন, তাঁকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে ফরেন্সিক বিশেষজ্ঞরা তদন্ত করছেন। পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব এই খবর জানিয়েছেন। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। দিল্লি হয়ে বারাণসীকে বিশ্বের সঙ্গে সংযোগকারী এই হাব অ্যান্ড স্পোক উড়ানটির লক্ষ্য ভারতের প্রতিটি প্রান্তকে বিশ্বের সঙ্গে এবং বিশ্বকে ভারতের সঙ্গে যুক্ত করা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, নতুন হাব অ্যান্ড স্পোক মডেলটি ভ্রমণ পদ্ধতিকে এক যুগান্তকারী পরিবর্তনের পথ প্রশস্ত করেছে। ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে আজ সিপাহীজলা জেলার কাঁঠালিয়া দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয়ে এক সচেতনতামূলক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। বাল্যবিবাহ, শিশুশ্রম থেকে শুরু করে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কোথায় কীভাবে অভিযোগ জানাতে হবে, এইসব বিষয়ে আজ সেমিনারে বিস্তারিত আলোচনা হয়। 2026 বিশ্বকাপ ফুটবলে গ্রুপ এর সবকটি ম্যাচ সম্পন্ন হল। আয়োজক মেক্সিকো চেকিয়াকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে রাউন্ড অফ 32-এ প্রবেশ করল। অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকা চমক দিল দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে। প্রথমবারের মতো তারা বিশ্বকাপে নক আউটে প্রবেশ করল। ভারতীয় সময় আজ রাত 1:30 রয়েছে গ্রুপ ইর শেষ দুটি ম্যাচ। কোরাশাও খেলবে আইভরি কোস্টের বিরুদ্ধে। অন্য ম্যাচে নক আউট নিশ্চিত করে থাকা জার্মানি খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আগামীকাল ভোর 4:30 গ্রুপ এফ এর দুটি ম্যাচে নেদারল্যান্ডস বনাম টিউনিশিয়া এবং অপরদিকে জাপান বনাম সুইডেনের খেলা রয়েছে। সকাল 7:30 গ্রুপ ডির শেষ ম্যাচ দুটিতে খেলবে আমেরিকা বনাম তুর্কি এবং অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ে। আমেরিকা ইতিমধ্যেই নক আউটে প্রবেশ করায় এবং তুর্কি ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়া

0: অস্ট্রেলিয়া প্যারাগুয়ে দু দলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী 24 ঘণ্টায় পশ্চিম ধলাই, খোয়াই, ঊনকোটি, গোমতী, উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলছে। দেশ জুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলিতে আজ মাঠে নামছে 3টি গ্রুপের 12টি দেশ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর।

0: সহায়তা টেলিলকে অ্যাপ, ওয়েবসাইট www.daily-law.in या টোল ফ্রি নম্বর 14454 से प्राप्त की जा सकती है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
2: এক সপ্তাহ ধরে রোজ বৃষ্টি হচ্ছিল, ক্ষেতে সবুজ কিছুই ছিল না, ছিল শুধু বন্যার জল। সবার মতো লাখানের ফসলও জলে ডুবে গিয়েছিল, কিন্তু ও আশা হারায়নি। স্ত্রীর নিরাশ মুখ দেখে ও ভরসা দিয়ে বলেছিল, আচ্ছা কিয়া, ফসল কা ইন্স্যুরেন্স লিয়া, এবার ফসলের লোকসান ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India।

0: বিদ্যালয়ে শিক্ষার গুরুত্ব কিন্তু অপরিসীম, আর আমাদের আজকের আলোচনার বিষয় সেই নিয়ে। আপনারা জেনে আনন্দিত হবেন, আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রীযুক্ত বেণীমাধব চক্রবর্তী মহাশয়, বিদ্যালয় পরিদর্শক কৈলাসহর। নমস্কার।
1: নমস্কার।
0: আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনি আমাদের বিভিন্ন বিষয়ে জানাবেন, সেই বিষয়টা হল বিদ্যালয় শিক্ষার প্রসার এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা। আজকে আমরা প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব যে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সাধারণ সুযোগ সুবিধা কি রয়েছে।
1: বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে বর্তমান দিনে অনেকগুলি সুযোগ সুবিধা রয়েছে, বিশেষ করে এলিমেন্টারি লেভেল অর্থাৎ ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত, অষ্টম শ্রেণী পর্যন্ত যেটা, এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেমন ফ্রি টেক্সট বুক থেকে ড্রেস গ্রান্ট, বুক গ্রান্ট যা আছে, এবং মধ্যাহ্ন ভোজের যেটা আমরা এমডিএম এখন বর্তমানে যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, পিএম পোষণ, যেখানে রান্না করা খাবার, হ্যাঁ, পুষ্টিযুক্ত খাবার বাচ্চাদেরকে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে দেওয়া হচ্ছে।
0: আচ্ছা।
1: পরবর্তী সময় যেটা আমাদের সেকেন্ডারি লেভেল ক্লাস নাইন টেন যেখানে রয়েছে, সেখানেও অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে, বিশেষ করে মেয়েদের জন্য বেশি বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে কোনো অবস্থায় যাতে ড্রপ আউট না হতে পারে, অর্থাৎ ড্রপ আউটকে একদম পুরোটাই রিডিউস করার জন্য প্রচেষ্টা চলছে। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন সুযোগ সুবিধার কারণে আগে যেরকম ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে ছুট হতো, এখন কিন্তু সেটা অনেকাংশেই কমে গেছে।
0: সেটাই, ড্রপ আউটটা একটা বিশেষ সমস্যা ছিল যেটাকে এখন নজর দেওয়া হয়েছে বিশেষভাবে।
1: সুযোগ সুবিধার কারণে অনেকেই আগে দুস্থ ছেলেমেয়েরা যারা ক্ষুধা কারণে আসতে না, যে দুপুরবেলা যখন তার যদি পেটে যদি ক্ষুধা থাকে তাহলে কিভাবে শিক্ষা হবে, তো এই দিক দিয়ে তো এখন কোন ধরনেরই অসুবিধা নেই। যেখানে আমাদের বেসিক এডুকেশন যেটা, যে ফান্ডা যেটা, এই বেসিক এডুকেশনটাকে একেবারে স্ট্রং করা হচ্ছে, কারণ হচ্ছে সেখানে সমস্ত ধরনের সুযোগ সুবিধা সরবরাহ করা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে।
0: সেটাই, সারা রাজ্যে যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ সুবিধা বা ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের দিকটা?
1: আচ্ছা, আমাদের যে সুযোগ সুবিধা অনেকগুলি রয়েছে, আমি তাহলে ক্লাস ওয়ান থেকেই বলতে পারি। বিশেষ করে ক্লাস ওয়ান, এখন নতুন একটা স্কিমও এসেছে, আমরা পরবর্তীতে আলোচনা করব, বিদ্যাজ্যোতি স্কিম। তো এখানে এখন প্রি প্রাইমারি যেটা নার্সারি স্কুল,

0: সেটাকেও আমাদের ফর্মাল স্কুলে ইনক্লুড করা হয়েছে, যেটা আগে আইসিডিএস এ অনেকটা ছিল। তো এখন আমাদের কিছু কিছু স্কুলে সেই প্রি প্রাইমারিও চলে এসেছে। তো সেই প্রি প্রাইমারি লেভেল থেকে, অর্থাৎ সেই প্রি প্রাইমারি লেভেলের যে বাচ্চারা আছে তাদেরও ছোট ছোট কিট দেওয়া হচ্ছে, মানে তাদের আগ্রহ, পড়াশোনার আগ্রহের জন্য, বাড়ানোর জন্য। ক্লাস 1-5 এর আমরা তাদেরকে বিভিন্ন ধরনের স্টাইপেন্ড আছে, সে স্টাইপেন্ড গুলি দেওয়া হচ্ছে। এখানে বিপিএল যারা আছে তারা তো বিশেষ ক্যাটাগরিভুক্ত যারা, তারা পাচ্ছে। প্লাস ইউনিফর্ম গ্রান্ট আছে, ড্রেস গ্রান্ট আছে, সেখানে আবার বিভিন্ন ধরনের ওবিসি আছে, এসটি আছে, এসসি আছে, মাইনরিটি আছে, বিভিন্ন ধরনের স্কুল গ্রান্ট দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের যে রাজ্যের যে এখন নতুন আরেক কিছু ইনক্লুশন হয়েছে, যেখানে আমরা 1-5 এ, আগে তো আমরা কি করতাম যে বই দেওয়া ছিল ফ্রি টেক্সট বুক 1-8। তো ফ্রি টেক্সট বুক 1-8 মানে এটা আমাদের বিদ্যালয় পরিদর্শক অফিস থেকে আমরা সেটাকে, অর্থাৎ সরকারি, ডিস্ট্রিবিউট করতাম, এখনো করছি। সঙ্গে এখন আরো আরেকটা যুক্ত হয়েছে যে বাচ্চাদের যাতে বাড়িতে হোমওয়ার্ক করে তার জন্য ওয়ার্ক বুক সাপ্লাই করা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। সেখানে আবার কি করা হচ্ছে, যেহেতু আমাদের রাজ্যে দুইটা ভাষায় বেশি প্রাধান্য, মানে হয় ইংলিশ মিডিয়াম বা আরেকটা হচ্ছে বাংলা মিডিয়াম, তো ওয়ার্ক বুক গুলিকেও এইভাবেই প্রস্তুত করা হচ্ছে। যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছে তাদের জন্য বাংলা ভার্সনে, আর যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে তাদের জন্য ইংলিশ ভার্সনে ওয়ার্ক বুক গুলি দেওয়া হচ্ছে এবং এগুলি ফ্রি দেওয়া হচ্ছে। ক্লাস 9-10 এর ক্ষেত্রে তো বইগুলি ইউনিফর্মিটি বজায় রাখার জন্য সেট হিসাবে, অর্থাৎ সেটাও গভর্নমেন্ট সাপ্লাই করা হচ্ছে, কিন্তু ন্যূনতম মূল্য বিনিময়ে। কিন্তু এই বছর আমাদের কি করা হয়েছে, ক্লাস 9-10 এবং ইদানিং 11-12 পর্যন্ত সবগুলি সাবজেক্টের ওয়ার্ক বুক তৈরি করা হচ্ছে এবং সবগুলি ফ্রি অফ কস্ট।
1: আচ্ছা আচ্ছা,
0: যেটা আমরা 9-10 এর আমরা পেয়ে গেছি এবং আমরা ডিস্ট্রিবিউশন মোটামুটি চলছে, এবং ইদানিং 11-12 এই ওয়ার্ক বুক গুলি ফ্রি অফ কস্টে আসবে এবং দেওয়া হবে। তো এই যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা রাজ্যের তো একটা বিশেষ ক্ষেত্র রয়েছে। তাছাড়া স্টাইপেন্ড, যেটা স্টাইপেন্ড গুলির ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্টাইপেন্ড আছে, যেখানে প্রি ম্যাট্রিক স্কলারশিপ এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ।
1: আচ্ছা,
0: তো প্রি ম্যাট্রিকের আগে যেখানে প্রি ম্যাট্রিক যেখানে রয়েছে, প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রেও আপনার ক্লাসিফাই করা রয়েছে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি। মাইনরিটির ক্ষেত্রে আবার মাইনরিটি গার্ল স্টুডেন্টের জন্য কিছু স্টাইপেন্ড আছে, স্পেশাল স্টাইপেন্ড। 1-8 হচ্ছে 500 টাকা, আর 9-12 হচ্ছে 1000 টাকা।
1: আচ্ছা,
0: তো এছাড়া
1: এই যে স্টাইপেন্ড গুলি, এইগুলি পাওয়ার জন্য মানে যে ক্রাইটেরিয়া বা কন্ডিশন, এরকম কিছু আছে
0: না? এরকম কন্ডিশন বলতে কিছু কিছু ক্ষেত্রে কন্ডিশন থাকে, যেটা এখন নতুন হয়েছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, কিছু কিছু স্টাইপেন্ড এখন সব অনলাইনেই হয়ে গেছে।
1: আচ্ছা,
0: তো অনলাইন
1: অ্যাপ্লাই করতে পারছে,
0: অনলাইনে অ্যাপ্লাই করতে পারছে। এটা একেবারে উচ্চ শিক্ষা পর্যন্ত, যারা একদম পিএইচডি পর্যন্ত করবে তারা, অর্থাৎ যত ধরনের স্টাইপেন্ড আছে
1: সব অনলাইন,
0: সবগুলি অনলাইনে আছে। তো সেটা ইনস্টিটিউশন লেভেল থেকে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে আসে, তারপরে স্টেট লেভেলে পাস হয়, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেটা স্টাইপেন্ড সরাসরি ডিবিটি হয়ে আসে। তো এই স্টাইপেন্ড গুলির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বার আছে, আর কিছু কিছু ক্ষেত্রে বার নেই।
1: আচ্ছা,
0: তো
1: বার কিরকম বার আছে?
0: এখানে 2 লাখ
1: আচ্ছা
0: ইয়ারলি ইনকাম যেটা এরকম আছে। তো এটা তো একটা বিষয়, কিন্তু যেমন আমাদের কিছু জিনিস আছে, বিশেষ করে যারা ছাত্রীরা রয়েছে, ছাত্রীদের জন্য এখানে কিন্তু কিছু, যেমন মাইনরিটি গার্ল স্টুডেন্ট এখানে কোনো বার নেই।
1: আচ্ছা আচ্ছা,
0: সবাই পাবে।
1: আচ্ছা,
0: বা নিচের দিকে যারা এলিমেন্টারি লেভেলে, যারা প্রাইমারি স্তরে রয়েছে, তারা আবার সবাই পাবে।
1: আচ্ছা,
0: উপরের স্তরে গিয়ে, অর্থাৎ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তখন ইনকাম বার রয়েছে।
1: আচ্ছা আচ্ছা,
0: আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে সুযোগ সুবিধা, যে বিদ্যালয়ে যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধার ক্ষেত্রে এখন আগে যে রকম পরিকাঠামো ছিল, পরিকাঠামো গুলি অনেক অনেক ডেভেলপ হয়েছে পরিকাঠামোর ক্ষেত্রে, বিদ্যুৎ বলুন, জল বলুন, তারপর স্যানিটেশন বলুন, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অনেক অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে, যার দরুন

0: স্কুলে আমরা আগে তো দেখতাম যে সব স্কুলগুলিতে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা ছিল না,
1: এটা একটা,
0: বা পানীয় জলেরও অনেক স্কুলে অসুবিধা ছিল।
1: এটা ঠিকই বলেছেন, আমি বিদ্যুতের কথাটাই বলছি এখন। আমরা বিশেষ করে আমাদের রাজ্যেই কি ছিল, আগে হাই স্কুল বা 12 ক্লাস স্কুলগুলিতে বিদ্যুৎ ছিল, কিন্তু এলিমেন্টারি স্তরে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত, অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ জেবি এবং এসবি স্কুলগুলিতে আমাদের
0: ছিল না,
1: বিদ্যুতের কোনো সুব্যবস্থা ছিল না। কিন্তু গেল বছর থেকে আমাদের এখন সমস্ত স্কুলগুলি,
0: আচ্ছা,
1: সমস্ত স্কুলগুলিতে এক্সটার্নাল কানেকশন দেওয়া হচ্ছে এবং সঙ্গে ইন্টারনালি আবার সেখানে লাইট এবং ফ্যানের ব্যবস্থা দেওয়া হচ্ছে। এবং মোটামুটি দুই একটা স্কুল এখনো রয়েছে আমাদের, ধরুন 90% কভারেজ হয়ে গেছে,
0: এটা খুবই ভালো।
1: ফলে কি হচ্ছে, বিশেষ করে গরম দিনে, এই যে গরমের মরশুম, খুব বিদ্যুৎ যদি না থাকে তাহলে এক তো এরা কম বয়সী ছেলেমেয়েরা, তো তখন কিন্তু একটা তাদের খুব কষ্ট হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে না, যারা যাদের বাড়িতে অনেক সময় হয়তো বিদ্যুৎ গেছে না, যদিও এরকম নেই এখন তবুও, কিন্তু আগে কিন্তু বেশি গরম পড়লে কিন্তু ছাত্রছাত্রীরা স্কুলে আসতে চাইতো না, বিশেষ করে বেশি গরমের সময়ে। কিন্তু এখন তাদের কিন্তু ওইটা নেই, ফলে কিন্তু আমাদের কি হচ্ছে, স্কুলের যে ডেইলি অ্যাটেন্ডেন্স যেটা, ওইটা কিন্তু বেড়ে যাচ্ছে ওইটা থাকার কারণে।
0: আর বিদ্যুৎ সেই তো উভয় তো শিক্ষকদেরও সুবিধা হলো, আর স্টুডেন্টরা আসতে পারলো, তারা পড়াশোনা করলো, বিদ্যুতের ব্যবস্থা খুবই ভালো হয়েছে। আর সঙ্গে পানীয় জলের ব্যাপারে,
1: পানীয় জলের এখন আমাদের যেটা প্রধানমন্ত্রী একটা প্রকল্পই নিয়েছেন, যে সমস্ত বিশেষ করে আমাদের রাজ্যের ক্ষেত্রে এটা হচ্ছে যে সমস্ত স্কুলগুলিতে বিদ্যুৎ এবং জলের ব্যবস্থা করতেই হবে।
0: আচ্ছা,
1: তো জলের যেখানে ধরুন ল ল্যান্ড যেখানে আছে বা পাইপ লাইনের যেখানে সুবিধা আছে, আমাদের যেহেতু প্রত্যেকটা বিদ্যালয়ে কি আছে মধ্যাহ্ন ভোজনের যে ব্যবস্থা রয়েছে MDM যেটা, তো সেখানে কিন্তু জল একটা সাংঘাতিক
0: প্রয়োজন তো হবেই,
1: যদি জল না থাকে তাহলে
0: রান্না করতে পারবে না, খাওয়া দাওয়া করা,
1: খাওয়া দাওয়া সব কিছুর ক্ষেত্রে জল, যেহেতু আমরা জানি জলের আর এক নাম জীবন, তো জল কিন্তু আমাদের মানে সব কিছু। আজকে বিদ্যুৎ নেই এখন কোনো অসুবিধা নেই, কিন্তু জল তো আপনার চাই চাই, না হলে MDM স্টপ হয়ে যাবে। তো জলের জন্য কি করা হচ্ছে, অনেকগুলি বিদ্যালয়ে কি করা হচ্ছে, ওয়াটার স্টোর করার জন্য ট্যাঙ্ক বানিয়ে দেওয়া হচ্ছে, বা এমনিতে যেটা সিনট্যাক্স যেটা রেডিমেড ট্যাঙ্কি সেটা আনা হচ্ছে, পাইপ লাইন আছে, অথবা যেখানে পাইপ লাইন নেই সেখানে যদি ধরুন সেখানে যদি ওয়াটার লেভেলটা নিচে হয় বা একটু হাই অল্টিচিউড হয়, তো সেখানে এখন এই আপনার SBTT স্মল বোরিং ডিপ টিউবওয়েল যেটা, এটা করে দেওয়া হচ্ছে, এবং সেটার সঙ্গে বিদ্যুতের কানেকশন করা হচ্ছে, এবং অ্যাভেলেবল জল
0: মোটর লাগিয়ে
1: দেওয়া হয়। তারপরেও যদি কোনো কোনো একসঙ্গে তো সব বিদ্যালয়গুলিকে তো কভার করা যাচ্ছে না, যেহেতু জানেন আপনারা দেখবেন যে এখন জল আছে, কিন্তু যে দেখা গেল গত বছরে যে জায়গায় আমরা অ্যাভেলেবল জল পেয়েছি, হয়তো ওয়াটার লেভেল যেহেতু নেমে যাচ্ছে, হয়তো এক বছর পরে সেখানে জলটা অনেক সময় পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে অনেক সময় আগে কি ছিল, কিছু কিছু বিদ্যালয়ে আপনার যেটা রিমুয়াল ছিল বা ডিপ টিউবওয়েল যেটা আছে, অনেক সময় যদি নন ফাংশনিং হয়ে যায়, এটা ফাংশনাল অনেক সময় নন ফাংশনাল হয়ে যেতেই পারে, তো তখন আমরা কি করি, DWS কে আমরা ইনফরমেশন দেই বা বিদ্যালয়গুলি তাদেরকে জানায়, এবং সঙ্গে সঙ্গে DWS ওই বিদ্যালয়ে
0: ব্যবস্থা
1: ওয়াটার ট্যাঙ্কের মাধ্যমে নিয়ে জল পৌঁছে দেয়। তো এটা একটা বিশাল, এখন আর এরকম কোন অসুবিধা নেই আমাদের।
0: আর ওই যে স্কুলগুলি আছে তাতে তো যেমন ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, তাদের মধ্যে বয়স সন্ধিকালের ছাত্রছাত্রীরা রয়েছে, ছাত্রীরা বিশেষত রয়েছে, তাদের জন্য টয়লেট যেমন একটা বহুল আলোচিত বিষয়, এছাড়া কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে?
1: না ঠিক, এটাই খুব গুরুত্বপূর্ণ। আমি আগেই বলছিলাম যে আমাদের যে মূল বিষয়গুলি হচ্ছে সেটা মানে স্কুলের পঠন পাঠন তো একটা আছেই, সঙ্গে যে সুযোগ সুবিধা ছেলেমেয়েদের জন্য খুব দরকার, একটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি তো বললাম, আমাদের পানীয় জল যেটা বললাম, আরেকটা হচ্ছে শৌচালয় যেটা, টয়লেটটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমাদের বিদ্যালয়গুলি তো বিভিন্ন রকম আছে, ধরেন কো এডুকেশন আছে বা বয়েজ গার্লস আলাদা আছে, তো কো এডুকেশন স্কুলগুলিতে আমরা কি করেছি, আমাদের বয়েজ এর জন্য বালকদের জন্য আলাদা টয়লেট, গার্লস এর জন্য আলাদা টয়লেট। সে প্রাইমারি স্কুল হলেও অর্থাৎ আমাদের যেটা জুনিয়র বেসিক স্কুল যেটা আমরা, সেখানেও আমরা কি করছি

0: বয়েজদের জন্য একটা এবং গার্লসের জন্য আলাদা
1: আলাদা আলাদা আছে।
0: তো টয়লেট গুলি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য এখানের মধ্যে কি করা হচ্ছে, রানিং ওয়াটারের ব্যবস্থা একটা হচ্ছে। দুই নম্বর হচ্ছে যে সমস্ত বিদ্যালয় আমরা জানি যে কৈশোর যেটা আপনি বললেন অ্যাডোলেসেন্স পিরিয়ডের যারা রয়েছে, তো অ্যাডোলেসেন্স পিরিয়ড যারা পড়ে, তো এই ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের জন্য, তো সেই জন্য প্রত্যেকটা বিদ্যালয়ে এখন কি করা হচ্ছে, যারা কৈশোর বয়সের যারা ছাত্রীরা রয়েছে তাদের জন্য আমরা স্যানিটারি ন্যাপকিন,
1: আচ্ছা,
0: এটা মানে সরকারি ভাবে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা মেয়েরা যারা কৈশোরের যারা পা দিয়েছে তাদেরকে আমরা সেটা সরবরাহ করা হচ্ছে। এবং কিভাবে দেওয়া হচ্ছে, স্কুলগুলিতে আমরা প্রথমে সেগুলিকে দেই ক্লাস্টার রিসোর্স সেন্টারের মাধ্যমে, এবং সেখানে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্র যাতে যেহেতু মেয়েরা আছে আমরা প্রথমে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা প্রথম প্রেফারেন্স দিই যে ওই বিদ্যালয়ে যারা শিক্ষিকা রয়েছেন তাদের মাধ্যমে যাতে ডিস্ট্রিবিউশনটা করা হয়ে থাকে। যদি কোনো কারণে যদি কোনো বিদ্যালয়ে এরকম ধরেন দিদিমণি নেই, হয়তো স্যারের সংখ্যা স্যাররা রয়েছেন মেল টিচার, তো অনেক সময় সেখানেও হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যিনি রয়েছেন তাদেরকে, যিনি খুব ভালো ভাবে মেয়েদেরকে যাতে তারা লজ্জা না পায় ডিস্ট্রিবিউট ওনার মাধ্যমে হয়। এবং শুধু এটা নয়, এই স্যানিটারি ন্যাপকিন দেওয়ার ক্ষেত্রে অলরেডি আমাদের কিছু কিছু স্কুলে অলরেডি ইনস্টল হয়ে গেছে কিছু মেশিনও, যেখানে যেটা ওয়েস্টেজ যেটা সেটা অটোমেটিকলি ওয়েস্ট এখানে এটাকেও আবর্জনা যেটা এটাকে নষ্ট করে
1: ফেলা যায়। আর ওইটা তো বিনামূল্যেই তারা পাচ্ছে,
0: বিনামূল্যে পাচ্ছে,
1: ওইটাও ভালোই একটা সুযোগ হয়েছে ছাত্রীদের জন্য পড়াশোনার ক্ষেত্রে, খুবই ভালো হয়েছে।
0: শুধু আর এই একটা জিনিস, অনেক সময় তারা প্রিপেয়ার থাকলো না, হঠাৎ স্কুলে আসলো, ওই সময় তার একটা
1: সুবিধা হয় স্কুলেই পাচ্ছে সুবিধা। আর এরকম ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু আমরা দেখি যে কিছু ছাত্রছাত্রীরা দিব্যাঙ্গ ছাত্রছাত্রী, তাদের জন্য স্কুল শিক্ষা দপ্তর থেকে কি ব্যবস্থা?
0: দিব্যাঙ্গ যারা রয়েছে আমরা এখন এটা আমাদের CWSNs, হ্যাঁ, চিলড্রেন উইথ স্পেশাল নিড, তো দিব্যাঙ্গদের জন্য অ্যাকচুয়ালি সাংঘাতিকভাবে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ দিব্যাঙ্গ সম্পদের সম্পর্কে আমি একটু আগে বলতে চাই, এটা আগে অনেকে আমাদের মানে সমাজে দিব্যাঙ্গদের বা যার পরিবারে আছে যে একটা অনেকে বোঝা মনে করে, আসলে তারা কোনো বোঝা নয়, তারা কোনো বার্ডেন নয়। কারণ এটা লক্ষ্য করা গেছে কি যে একজন দিব্যাঙ্গ মানে তার যে কোনো, আমাদের দেখুন আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে, আমাদের পাঁচটা ইন্দ্রিয় এক সমানভাবে কাজ করে, তো কোনো একটা ইন্দ্রিয় যখন কাজ করে না তখন কিন্তু অন্য চারটা ইন্দ্রিয়ের কিন্তু অ্যাক্টিভিটিটা বেড়ে যায়।
1: সেটাই
0: তো দিব্যাঙ্গদের মধ্যে দেখা গেছে যে ধরুন কোনো, আমি আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার পাড়ারই একজন দাদা ছিলেন, উনি শিক্ষক ছিলেন, উনি ব্লাইন্ড ছিলেন, কিন্তু উনার যে মেমোরি এবং মেমোরি রিটেনশনের যে ক্যাপাসিটি অদ্ভুত। উনার পাশ দিয়ে আপনি একদিন যদি হেঁটে যান এবং উনার সঙ্গে কথা বলে যান, দ্বিতীয় দিন উনার পাশ দিয়ে আপনি হেঁটে গেলে আপনি কথা না বলে আপনাকে উনি বলতে পারবেন, আপনার নাম ধরে আপনাকে ডাকতে পারবেন, এরকম মানে এবিলিটি
1: সেন্সটা এরকম
0: এরকম ডেভেলপ করে। তো এই জিনিসটা আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার সবাই এর জন্য খুব গুরুত্ব দিচ্ছে, এবং আমরা আমাদের বিদ্যালয়ে যে সমস্ত দিব্যাঙ্গ ছেলেমেয়েরা রয়েছে অনেক সময় অনেকে বুঝে না, যেমন লো ভিশন যারা রয়েছে, ধরুন পিছনের বেঞ্চে বসে আছে, সামনে
1: ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছে,
0: ব্ল্যাকবোর্ডে ব্ল্যাকবোর্ড দেখছে কিন্তু স্যার বা ম্যাডাম একটা অঙ্ক করাচ্ছেন, সে কিন্তু ডিজিট গুলিকে পরিষ্কার দেখছে না, কিন্তু কিন্তু তখন সেও বুঝতে পারছে না, হয়তো সে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে বুঝছে আমার বোধহয় ভুল হচ্ছে, হ্যাঁ আমি, কিন্তু আসলে তার মধ্যে কেন লো ভিশন একটা ফ্যাক্টর হচ্ছে। বা অনেক সময় আমরা দেখি যে দুইটা ছাত্র আছে, হ্যাঁ সমানভাবে একই যে আমাদের ভলিউম, একই ভলিউমে বললাম বা স্যার বললেন যে তুমি এটা বলো তুমি এটা বলো, তো একজন শুনছে একজন কিন্তু ক্যাচ করতে পারছে না ভালো করে, শুনতে পারছে না।

0: কিন্তু বড় একটু তাকে যদি জোর গলায় বলা হচ্ছে তখন সে সেটাকে শুনতে পাচ্ছে। তো বাড়িতেও কিন্তু তার এইরকম যে হিয়ারিং ডিসএবিলিটি যে তার একটু আছে এটাকে ফাইন্ড আউট করার কোন ব্যবস্থাও নেই।
1: সেখানে তো শিক্ষকদের কিন্তু অনেকটা ভূমিকা এখানে।
0: তো আমরা এখন কি করছি, এরকম করে আমরা স্কুলগুলিতে প্রত্যেকটা স্কুলগুলিতে আগে যাদের কি কি সমস্যা আছে এরকম আমরা আগে যদি কেউ যদি নোট করা হচ্ছে, ধরুন কেউ একটু অল্প চোখে কম দেখছে, কেউ একটু কানে কম শুনছে, এরকম করে আমরা আগে স্কুল ভিত্তিক অর্থাৎ বিদ্যালয় ভিত্তিক আমরা তাদেরকে আগে চিহ্নিত করছি। তারপরে আমরা ক্যাম্প করে আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং আমাদের যে বিদ্যালয় পরিদর্শক অফিস রয়েছে ব্লক লেভেল বা সাব ডিভিশন লেভেল, সেখানে আমরা স্পেশালিস্ট এনে তাদেরকে আমরা ফাইন্ড আউট করছি এবং তো পরবর্তী সময় তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং এইডস এবং ইকুইপমেন্ট দেওয়া হচ্ছে। যদি কানে কম শুনে তার হিয়ারিং এর জন্য মেশিন দেওয়া হচ্ছে, কেউ যদি এখন কম দেখে তাহলে তো চশমা ঠিক আছে, এর বেশি হলে তো লেন্স লাগিয়ে দেওয়া হচ্ছে, এগুলি এবং এগুলি ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে। এবং এটা আরেকটা জিনিস আপনার শুনলে ভালো লাগবে যে যারা দিব্যাঙ্গ রয়েছে, যারা লোকোমোটর বা হাঁটতে পারে না বা সেরিব্রাল পালসি এরকম যারা রয়েছে তাদের কিন্তু এসকর্ট রয়েছে, মানে সহযোগী রয়েছে তাকে বিদ্যালয়ে নিয়ে আসার জন্য।
1: আচ্ছা,
0: এবং বিদ্যালয়ে নিয়ে আসার জন্য যে সে যে আসছে ওই যিনি নিয়ে আসবেন, তো একজন যদি নিয়ে আসেন তার তো যদি ধরুন সে যদি তার কাজ থাকে তার তো কাজ করতে পারছে না, বলে কিন্তু সে এসকর্ট অ্যালাউন্স পাচ্ছে।
1: আচ্ছা আচ্ছা,
0: ওই সহযোগীকে কিন্তু
1: অ্যালাউন্স
0: দেওয়া হচ্ছে যাতে কোন অবস্থায় এরকম স্টুডেন্টকে অর্থাৎ দিব্যাঙ্গ স্টুডেন্টকে আমরা কোন অবস্থায় মানে আলাদাভাবে রাখব না। ইভেন একজন দিব্যাঙ্গ স্টুডেন্ট বিদ্যালয়ে আসার পর তার শৌচালয়টা পর্যন্ত তার কিন্তু টয়লেটটাও কিন্তু CWSN টয়লেট কিন্তু আলাদা করে তৈরি করা হচ্ছে।
1: আচ্ছা আচ্ছা,
0: যাতে সে যদি আমাদের যে কমন টয়লেট আছে, কমন যে সাধারণ যে আমাদের ছেলে মেয়েদের জন্য টয়লেট, ওই টয়লেটে সে যেহেতু যেতে পারবে না সেই ক্ষেত্রে তার জন্য আলাদা করে টয়লেট বানিয়ে দেওয়া আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, শুধু ধরুন সে লোকোমোটর আসতে পারছে না তো তার চেয়ার হুইল বিদ্যালয়ে উঠার জন্য সেখানে র্যাম্পস করে দেওয়া হচ্ছে, সিঁড়ির পর একদিকে সিঁড়ি আছে আরেকদিকে র্যাম্পস এন্ড হ্যান্ডেলস করে দেওয়া হচ্ছে যাতে কোন ধরনের তো। এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যে দিব্যাঙ্গ আমাদের সমাজের জন্য কোন অবস্থায় বোঝা নয় এবং তারা একজন সাধারণ মানুষের মতো খুবই ভালো কাজ করতে পারে এবং দেখা গেছে অনেক অনেক মেধাবী আছে রয়েছে তাদের মধ্যে।
1: তো এটা তো দিব্যাঙ্গদের জন্য সুযোগ সুবিধা রয়েছে এটা জেনে খুবই ভালো লাগলো। আর এরকম ভাবেই ছাত্রছাত্রীরা যারা রয়েছে স্কুলে পড়াশোনা করছে সবারই তো স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা প্রয়োজন এবং এটা বিদ্যালয়ের শিক্ষা দপ্তর থেকে বা বিদ্যালয়ে ওই স্বাস্থ্য নিরীক্ষা বা স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার ব্যাপারে কি করা হচ্ছে?
0: এটা দেখো স্বাস্থ্য সম্পর্কে আমাদের বিদ্যালয়গুলিতে একটা হেলথ টিম পালা করে যায় প্রতিটা বিদ্যালয়ে।
1: আচ্ছা আচ্ছা,
0: প্রথম হচ্ছে গিয়ে সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, একটা দিক হচ্ছে এটা। আর বিদ্যালয়ের যেটা ভিতরে বিদ্যালয়ের যেটা নিজস্ব যেটা হেলথ এন্ড হাইজিন যেটাকে মেনটেন করার ব্যাপারে, সেখানে দেখো আমাদের রয়েছে যেমন হ্যান্ড ওয়াশিং হাত ধোয়া, এখানে বিভিন্ন ধরনের ট্যাপ লাগিয়ে রাখা হয়েছে, এখানে আপনার সাবান আছে। বিশেষ করে এই যে আমাদের একটা ভয়াবয় গেল কোভিড প্যান্ডেমিকে, সেখানে আমরা একদম যা যা স্যানিটাইজার যা যা দরকার ছিল সব স্যানিটাইজ করার জন্য সমস্ত জিনিসই প্রোভাইড করা হয়েছিল যা দরকার সমস্ত কিছু।
1: আর বিশেষ যে সমস্ত অসুস্থতা আছে যেমন এনিমিয়া বা এই ধরনের তার জন্য স্পেশাল কিছু সাপোর্ট,
0: এটা আমাদের যে MDM যেটা রয়েছে মিড ডে মিল যেটা মধ্যাহ্ন ভোজনের সঙ্গে, সেটাও আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাদের
1: প্ল্যান করে দেওয়া হয়
0: না, আয়রন এবং ফলিক অ্যাসিড, যেটা দেখা গেছে আমাদের রাজ্যে অনেক সময় অ্যানিমিয়া হয় বিশেষ করে মেয়েদের এবং বা অপুষ্টিজনিত কারণে অনেকেই, তো এর জন্য প্রত্যেকটা এজ অনুসারে তিন ধরনের আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট আমাদের বিদ্যালয়গুলিতে ফ্রি অফ কস্ট দেওয়া হয় এবং সেগুলি বিদ্যালয় থেকে আমরা ছেলে মেয়েদের দেওয়া হয়, এটা দেওয়া হয়। আর তারপর রয়েছে আপনার কৃমিনাশক, কৃমি যেটা কৃমিনাশক বছরে দুইবার হয়, একটা কৃমিনাশক যেটা আমাদের একটা

0: ফেব্রুয়ারি মাস একটা আগস্ট মাসে হয়ে থাকে। এখানে অ্যালবেন্ডাজল ট্যাবলেট,
1: আচ্ছা,
0: এখানে প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে এক থেকে একেবারে ১৯ বছর পর্যন্ত কলেজ লেভেল পর্যন্ত এখন দেওয়া হয়। এটা মোটামুটি
1: এটা ভালোই করা হচ্ছে, একটা রেগুলার একটা ব্যবস্থা রয়েছে। আর আরেকটা প্রশ্ন, এই এখন তো আমরা দেখছি সারা ত্রিপুরাতে যে বিদ্যাজ্যোতি স্কুলগুলি হচ্ছে, বিদ্যাজ্যোতির আন্ডারে, সেই ব্যাপারটা যদি আমাদের একটু বলেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে স্পেশাল।
0: বিদ্যাজ্যোতি স্কুল আমাদের এখানে, আমাদের সারা ত্রিপুরা যে ১০০টা স্কুলকে বিদ্যাজ্যোতি আন্ডারে নেওয়া হয়েছে। বিদ্যাজ্যোতি নেওয়া হয়েছে স্কুলগুলিকে এভাবে যে ওই স্কুলগুলিতে বিশেষ সুযোগ সুবিধা থাকবে, যেমন এখানে প্রি প্রাইমারি থেকে ১২ দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তো প্রি প্রাইমারির ক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদের দেখার জন্য আয়া দরকার, সেখানে আয়া রিক্রুট হবে। এখানে ফিজিক্যাল, ধরুন আমাদের প্রত্যেকটা স্কুলে হয়তো ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নেই, সেখানে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর থাকবে।

0: নার্স থাকবে, তারপরে মেডিকেল ফেসিলিটিস ডাক্তার যদি যদি ডেইলি না হয় উইকলি এরকম থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের সেটাগুলি বিদ্যাজ্যোতি স্কুলগুলি ছিল আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখন এটা সেন্ট্রাল বোর্ড সিবিএসসি তে কনভার্ট করা হয়েছে এবং সবগুলি স্কুলকেই
1: কোয়েট করা হচ্ছে নাকি
0: কোয়েট করা হয়েছে এবং স্কুলগুলিকে যেগুলি ইংলিশ মিডিয়াম ছিল তা তো ইংলিশ মিডিয়াম রয়েছে এবং যেগুলি বেঙ্গলি মিডিয়াম ছিল তাকেও কনভার্ট করা হয়েছে ইংলিশ মিডিয়ামে, কারণ কি অনেকেই এখন ইংলিশ মিডিয়ামে পড়তে চায়, এর জন্য এই সুবিধাগুলি দেওয়া হচ্ছে।
1: আর এই কোয়েট স্কুলের পাশাপাশি কি গার্লস স্কুল বয়েজ স্কুল এরকমও থাকছে?
0: আছে, কোয়েট স্কুল তো আছে, প্লাস আলাদা করে যে গার্লস স্কুল আছে বয়েজ স্কুল আছে, তো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কোয়েটটাই বেশি হচ্ছে, কারণ যেহেতু সুযোগ সুবিধার ক্ষেত্রে ওই বিদ্যাজ্যোতি করায়
1: এখানে সুযোগটা যাতে সবাই
0: সবাই যাতে সবার যাতে যাতে সমান সুযোগ থাকে আর কি।
1: তো আমাদের অনুষ্ঠানের সময় আলোচনায় আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়ে, শেষ হয়ে এসেছে। তো আপনার কাছে সবশেষে জানতে চাইব যে এই যে বিদ্যালয় শিক্ষা এই সময়টা এবং এই বিদ্যালয় শিক্ষার গুরুত্ব ছাত্রছাত্রীদের কাছে সে সম্পর্কে আপনি যদি কিছু বলেন।
0: একটা জিনিস দেখুন, আমরা যে যতই পড়াশোনা করি হায়ার কোয়ালিফিকেশন নেই, আমরা অনেক সময় কলেজ বা ইউনিভার্সিটি লেভেলের অনেক শিক্ষকের বা শিক্ষিকার নাম আমরা অনেক সময় ভুলে যাই, কিন্তু আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার শৈশবের সেই বিদ্যালয়ে যখন পড়তেন সেই সময়কার যারা আপনার স্যার বা ম্যাডাম রয়েছেন আপনি কিন্তু নির্দ্বিধায় এখন
1: সেই দিনগুলি ভোলা যায় না,
0: আপনি এখন পর্যন্ত সেটা মনে রাখবেন এবং আপনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত আপনার সেই ছোট বয়সের যারা আপনার শিক্ষা দান করেছেন সেই সব শিক্ষক শিক্ষিকাদের আপনি যদি চোখ বন্ধ করেন আপনি অ্যাটেক লেন সবার মুখ আপনি একসঙ্গে
1: মনে পড়বে
0: আপনার মনের মধ্যে চলে আসবে। তো এটা হচ্ছে, তা এটা কেন বললাম যে আমাদের যে বেসিক এডুকেশন, তো বেসিক এডুকেশনটা হচ্ছে গিয়া বিদ্যালয় শিক্ষা। একটা বিদ্যালয় থেকে যদি আপনি যদি একটা ছেলে বা মেয়েকে যদি সঠিকভাবে গড়ে তুলে দেন তাহলে উপরের দিকে গেলে সে অটোমেটিকই ভালো হবে, কারণ আমাদের যখন একটা বিল্ডিং যখন কনস্ট্রাকশন করা হয় তার বেস যে ফাউন্ডেশনটা যদি আপনার যদি মজবুত থাকে তা কিন্তু বিল্ডিংটা ভাঙবে না।
1: সেটাই
0: তো বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রেও বিদ্যালয়টা হচ্ছে বেসিক এডুকেশন, এর জন্য যেটাকে আমাদের এলিমেন্টারি এডুকেশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেখানেই একটা ছেলে বা মেয়েকে অর্থাৎ তার জীবনের সফলতা নির্ভর করবে সেখানেই, এবং সেখানেই তারে যদি সঠিকভাবে তৈরি করে দেওয়া যায় তাহলে সে জীবনে অবশ্যই সে তার সঠিক জায়গায় পৌঁছতে পারবে এবং মানুষের মতো মানুষ হতে পারবে।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিদ্যালয় শিক্ষা এবং তার সুযোগ সুবিধা সম্পর্কে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, ধন্যবাদ।
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন আলোচনা অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

আকাশবাণী কৈলাসহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে। শ্রোতা বন্ধুরা, এখন বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান শুনবেন। আজ প্রথমে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। এবারে শুভমিতার কণ্ঠে বাংলা আধুনিক গান শুনবেন।

এবারে আপকে ইয়াদ দে ছবির গান শুনবেন অনুরাধা পাড়োয়াল এবং মোহাম্মদ আজিজের কণ্ঠে।

এতক্ষণ বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন সময় সংবাদের।

0: এতক্ষণ বাংলা আধুনিক গান শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী পণ্ডিত
1: যুগলবন্দী পিয়ানো এবং
0: বুদ্ধদেব
1: সরোদ,
0: দাশগুপ্ত
1: পিয়ানো ভি
0: পণ্ডিত
1: বালসারা, সরোদে বুদ্ধদেব দাশগুপ্ত,
0: বালসারা।
1: তবলায় স্বপন চৌধুরী, রাগ আহির ভাইরব।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে 164 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। ভারত বাংলাদেশী নাগরিকদের জন্য সাধারণ ভিসা আবার চালু করার কথা ঘোষণা করেছে। সরকার পাসপোর্টের নতুন আবেদন বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়েছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, আহত আরও 19 জনের SSKM হাসপাতালে চিকিৎসা চলেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। এই ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করেছেন। দিনটি আজ সংবিধান হত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভারতের সামনে জয়ের জন্য 137 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে আজ ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ IGF এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CETA এর অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছেছেন। CETA এর অধীনে বার্ষিক প্রায় 48 বিলিয়ন পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এবং এই সুযোগকে কাজে লাগাতে দুদেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে।
1: The United Kingdom Free Trade Agreement is helping our industry also evolve, go up the ladder, compete with businesses in the United Kingdom, complement businesses in the United Kingdom, where we can work together in global value chains, supporting each other's economy, and together becoming a force multiplier.
0: ব্রিক্স সভাপতিত্বের অধীনে হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ 11তম ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী, উপমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের মূল দিকগুলি নিয়ে আলোচনা করেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী জানান, বৈঠকে দুই নেতা শক্তিক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কথা বলেছেন। আলোচনা, অংশীদারিত্ব এবং পারস্পরিক লাভজনক আদান প্রদান বাড়িয়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত 164 জনের

0: মৃত্যু হয়েছে, আহত প্রায় 1,000। যদিও বেসরকারি মতে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উল্লেখ্য, ভেনেজুয়েলার বিস্তীর্ণ অংশে গতরাতে 7.2 এবং 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে একাধিক আবাসন ও বহুতল মুহূর্তে ভেঙে পড়ে। দেশের 100 বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল। এদিকে বিভিন্ন এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধারকাজ, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও সেদেশের বাসিন্দাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভূমিকম্পের ঘটনায় ওয়াশিংটনের তৎপরতার কথা জানিয়ে বলেছেন, ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সহমর্মিতার জন্য শ্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া সেইনবাম ভেনেজুয়েলার জনগণের প্রতি সমবেদনা ব্যক্ত করে মানবিক ত্রাণ সহায়তার কথা ঘোষণা করেছেন। তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণান আজ ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট জেকব এস হেলবার্গের সঙ্গে প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতা আরও নিবিড় করার বিষয়ে মতবিনিময় করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিরল খনিজ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ এবং নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার পন্থা পদ্ধতি নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। শিল্প ও বাণিজ্যিক উপভোক্তাদের স্বস্তি দিয়ে সরকার গৃহস্থালির কাজে ব্যবহার হয় না এমন এলপিজি সরবরাহের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির উন্নতি হওয়াতেই এই সিদ্ধান্ত। ভারত বাংলাদেশী নাগরিকদের জন্য সাধারণ ভিসা আবার চালু করার কথা ঘোষণা করেছে। বাংলাদেশের নবনির্বাচিত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভিএসি পরিদর্শন করে একথা জানান।
1: I am very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds.
0: সরকার 36 পাতার নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করেছে। আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি 2026 কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রিইস্যু করার জন্য 5,000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3,500 টাকা। এ ধরনের পাসপোর্ট তৎকাল পরিষেবায় পেতে হলে 6,000 টাকা লাগবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার তারাতলায় গোডাউনে শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, আহতের সংখ্যা 19। SSKM হাসপাতালে তাদের চিকিৎসা চলেছে। গতকাল দুপুরে এই দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ দুপুরের ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হয়। বজ্রপাতের জন্য দীর্ঘক্ষণ হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এদিকে তারাতলার ঘটনায় শীত বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কন্ট্রোলিং অফিসার কালীচরণ ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে, তাকে আগামীকাল আদালতে তোলা হবে। কলকাতা পুরসভার কাছ থেকে তারাতলার ঘটনায় তথ্য এবং নথি চেয়েছে লালবাজার। পুরো আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2,00,000 টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মৃতদের পরিবার পিছু 10,00,000 এবং আহত প্রত্যেককে 1,00,000 টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। তিনি আজ তারাতলার ঘটনায় বিধানসভায় বিবৃতি দেন।

0: উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অসঙ্গতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এডিজি লখনৌ প্রবীণ কুমার আকাশবাণী সংবাদকে একথা জানিয়েছেন। তিনি বলেন, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহন প্রথমে অযোধ্যা পুলিশ থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ নথিভুক্ত হয়েছে। আজ সংবিধান হত্যা দিবস। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ এর সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদকে কাজে লাগিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার এর কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির ফলে দেশে সংকটজনক পরিস্থিতিকে দায়ী করেন। মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশ ও এমনকি চলাফেরার স্বাধীনতার উপরেও আরোপ করা হয় বিধিনিষেধ। জরুরি অবস্থা ঘোষণার 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। নতুন দিল্লিতে আজ সমাপ্তি উপলক্ষে সংবিধান হত্যা দিবস ও গণতন্ত্র দীর্ঘজীবী হোক শীর্ষক দুটি প্রদর্শনীর পাশাপাশি সংবিধান হত্যা দিবস নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভারতের সামনে জয়ের জন্য 137 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে আজ টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে তারা 8 উইকেটে 136 রান করে। জবাবে ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত 16 ওভারে 5 উইকেটে 130 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে 164 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এই ভূকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। তারাতলার ঘটনায় শীত বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কন্ট্রোলিং অফিসার কালীচরণ ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে, তাকে আগামীকাল আদালতে তোলা হবে। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: বাংলা সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন ভারতী চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন।

এতক্ষণ ওয়ার্ল্ড নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাস শহর এখন নিউজ অন এআইআর অ্যাপে আইসিসি ওমেন টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এর ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশের খেলাটি শেষ পর্যন্ত রিলে করে শোনানো হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55, 6টায় অমৃতবাণী, 6:05 দেশাত্মবোধক সঙ্গীত, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7টায় সুপ্রভাত, 7:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং 7:35 প্রথমে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরুক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 রবীন্দ্রসঙ্গীত, সকাল 8টায় প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:40 বাংলা আধুনিক গান শুনবেন, 9টায় প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ১১টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 অতুল প্রসাদের গান, 12:30 নজরুল গীতি, 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 চিত্রমালা, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 বাংলা আধুনিক গান শুনবেন, 2টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3টে প্রথমে হিন্দি সংবাদ এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, তারপরে বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 6টায় ঘর গৃহস্থের আসর। ৭টায় ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে ককবরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে,

28 বেজে 5 মিনিটে নাটক, 8 বেজে 30 মিনিটে নজরুলগীতি, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9টা বেজে 15 মিনিটে বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান, 9টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10টা বেজে 10 মিনিটে কীর্তন, 10টা বেজে 20 মিনিটে ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। শ্রোতা বন্ধুরা, আপনারা এখন আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশের খেলাটি নিউজ অন এআইআর অ্যাপে শুনবেন।